লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনি ফোকেপ চকসি রেডিও কারজু কেদো আনারা ডাফান নীলি দুর্মিতেরন পি আন্দাবকে মেয়ে কার ডম নাংপা জে রেখসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগলো পিনিকে বসে গেছিকলো নিফাই ক্রেসি থেমানার নি জাইমেকে বাংলাকে এফ এম ব্যানার লংপেন মেগাহার্টস ফারুইসিরা টকবরা সেরকেপ লাপেন রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ এলং পেনটা কেদো আনা যায় মেঘ নাংলিটুম আর্জিনং ইকজি পিনি কন্ট্রোল রুম অলং সায়ার পুকে দেঙাবং ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি জুমিকা ফাংচো পি লাপেন বাংফু বাংফি কে পন কেবানা সাই কে ক্লেমাবং সার্কলেংটিসু

লাকে আকাশবাণী দীফু পিনি ট্রান্সমিশন অ্যান্ড দেয়ালং কুপি পিয়াস নামংসি রড পার্জু একজিমা আপ্রাংসি চেথন পনমেক্সিনা পরফাই ট্রগ্রা মিনিট ক্যাপ প্লেং লোটে গাংদু কার্ডমালু নাং দেং অ্যালং পেন আসনসন আলুন আর্জুলং একজি পরফাই ট্রগ্রা মিনিট থং ক্যাবরা ফর নীলি কাছি নি আলাম থে যাই মেঘ আং দেং অলং পেন খরসিং ভাংচো কাছি নি আলাম থে এথে থে নি গেথান আর্জুলং একজি পরফাই ট্রগ্রা মিনিট থং ক্যাবরা সির ক্যাবাপর পিনিয়া সারলাম থে আর্জুলং একজি পরফাই ট্রগ্রা মিনিট লি ক্যাবাপর কার্বিলুন বারিম লাপেন আলাম থে যাই মেঘ আং দেং অলং পেন আসনসন আলুন লাপেন আলাম থে আর্জুলং একজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবাপর জুতাং আহার চিয়ে যাই মেঘ আং দেয় লং পেন মিরডং প্রাকসু অপুথা রুমিত তিমুং রেংসিকা কাঠার পি লাপেন স্যামসন ইং টি তুমং বং চিহুচিপুর আলাম জের আর্জুলং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট ফ্লি কেবাপর লুন চিতং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং একজি পরফাই নের ক্যাবরা মিনিট থং কেবাপর কার্বি লিরমিয়ে লুন লাপেন আলাম থে যাই মেঘ আং দেঙালং পেন আসনসন আলুন লাপেন আলাম থে আর্জুলং একজি পরফাই সির ক্যাবরা মিনিট ক্রেফর হিন্দি লামার জানালুন আং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং একজি পরফাই সির ক্যাবরা মিনিট ফ্লি ক্যাবরা ফর ইংলিশ আলুন আং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং ইজি পরফাই ক্যাবরা মিনিট ক্রে ফর লামজি রাজাই মেঘ আং দেঙালং পেন পিনি আকাশবাণী দীপু আলং পেন কাপাচি তাক চেঙাঞ্জাই মেঘ ভার্মন কাছে হৌ পুয়াপু থাক ডক্টর দুর্মিলি হানসে পি পেন লামজির কেথান আর্জুলং ইজি পরফাই ক্যাবরা মিনিট থং কেবাপর আসামিস লামারজান আলুন আং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং ইজি পরফাই ক্রেসিয়েপর নিং আরলো আলাম থে আজাই মেঘ আং দেঙালং পেন এস্থের ওয়ালাম আনিংার লো আলাম থে আর্জুলং ইজি আদন্থু সোয়ার লো সেং তং আজাই মেঘ আং দেঙালং পেন কিতুন কেদাং আপুথাক জরলিন তারুক পিলাপেন হুদবাং রূপজিলি ইং টিপি তুমং বং চিহুচিপুর আলাম জির আর্জুলং ইজি পরফাই ক্রে সিরামিনী থং কেবাপর মুম্বাই পেন কাপাচি তাক বিবিধ ভারতীয় আজাই মেঘ আর্জুলং ইজি আর নিটিলি পরফাই নি রামিনী থং কেবাপর পুথাউট মুম্বাই পেন কাপাচি তাক বিবিধ ভারতীয় আজাই মেঘ আর্জু থুলং ইজি আর নিগাং সাম পরফাই কে থম রামিনী ফ্লি কেবরা ফর গুয়াহাটি পেন কাপাচি তাক কার্বি আজাই মেঘ আর্জুলং ইজি পরফাই প্লি রামিনী থং কেবাপর ডিমাসা লুন বারিম আং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং ইজি পরফাই প্লিরা মিনিট ফ্লি ক্যাবরা ফর বড়ো লুন বারিম আং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং ইজি পরফাই ফর রং রোবাজাই মেঘ আং দেঙালং পেন আসনসন হান কাটি কি এপুথাক লংসিং তেরাং লাপেন হুদবাং তমসিং বে তুমং বং চিহুচিপুর আলাম জির আর্জুলং ইজি আর নিগাং সাম পরফাই ফরা মিনিট থং কেবাপর পিনিয়া সারলাম থে আর্জুলং ইজি পরফাই ফরা মিনিট থং কেবরাই সিএপর কার্বি লুন বারিম লাপেন আলাম থে এজাই মেঘ আং দেঙালং পেন আসনসন আলুন জির লাপেন আলাম থে আর্জুলং ইজি পরফাই ফরা মিনিট ফ কেবাপর লামজির রাজাই মেঘ আং দেঙালং পেন বং কেপ্লাং আবুথা ভুবন পেন লামজির কেথান আর্জুলং ইজি পরফাই ট্রগাপর চোপাং রাইং চোলানা আজাই মেঘ আং দেঙালং পেন কে নাইন পার্বো লাপেন ডিস্টেম্পার মাতে মিঠা নাতুমাকে সোপুথাক ডক্টর রুকা সেন্টেরাং লাপেন হুদবাং হেলভেলিন টিমুং পি তুমং বং চিহুচিপুর আলামজির আর্জুলং ইজি পরফাই ট্রগ্রাম মিনিট থং কেবাপর হিন্দি লামার জানালুন আং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং ইজি আর নিকাং সাম পরফাই ট্রক্সেপর কার্বিদেল লং রিচিং হন আলুন আং দেঙালং পেন আসনসন আলুন আর্জুলং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবাপর দেলহি পেন কাপাচে তাক

আদন্থু বিরসিং লেকথে কিলোন আলোন আর্জুক সিনং আলোন আলামথে মিন্দার আদাং চেতাংজি টাংতে আর্জুক সিনং লবংসলুন।

por phai ner camera mini thong ke ba por la pen ajo por phai sir camera mini thong ke ba por kenang sot ka pachini alam jer ke la ponik cholo adon thu pini asarlam thi arjik tha rvr dep ar ega phoroi mate kipu la pen kahon thu lam theke man iri pen jong si ardep lote sodak ji kar de badim le iri pen pheroi mir lote ki sota meda muchot lason si mane phan ison bak alam kipu la pen ke than ba sodak tangte aning oi lak po lason hot pu thot munit aphan lam sam lam dok pen than thu pa menang ji an lote amuni da bangta aning oi elo lason si osomar aphan tami আহুত পেন কে তাম নং জি লেন কাহন তা পাদ নং জি আপোলে আনিং ঠিলতে আপায় বাংকে ইংহন দু নং পো লসন ফানসি কিপু দামালাম থে লাসি সার পালাম থেলো আর ভি আর দেব আর এ গাফরয় মাতে কিপু লাপেন কাহন ঠু পিনিয়া সার লাম থেকে লাপানিক চলো তং তে নুন্থু কার বিলুন বারিম লাপেন আলাম থে জাইমেক আং দেং আলং পেন আসন সন আলুন জির লাপেন আলাম থে আর্জিক সিনং লি সোকার বিয়া খাই সোকার বাগা খাই আতুমতা হা পের থে লংলে কং দুগ হুট পেন আর নাম আর নি ইলি তুমা ফান ইপে রি দো নং জি পুরা সের দিহুন আফান পের থে মিন্দার নং টয়লো লাপেন সের দিহুন সি কার বিয়ে আফুর কিমো আলং আমেন আনং ঠেক লং লু আলং লি কুপুসন পেনসি আসন সন আলিয়ার পেন কুপুসন পেনসি আকিমি আলিয়ার কাপাচেমান পনমা লাহাই হুই পেন ডাং ল পিয়ার থাক আহিন কে ইলি কার বিয়ে খাই ফান আসন সন গিয়ান নংথানতে কংলু টংটে নাকে পে কে থাক আলুন জিরলে আর্জিক সিনং লবং সোলুন জির কি লুনা বাংলাকে কাকু রং পিপি টাংটে আলং লি কি লুনা লুনলে আর্জিক সিনা

0: kala
1: lasi nileha so ho chipu thek the pin ananong e a mate ninka rong si dolo ha so athe inut bhani pen chotle lapang so anong e kelong khali bang phokep abat do munit ha so bang phokep abat pen si inut vet ji nong e kelong ji ase ala bang so nong e bang nili kelong bang ke lage che hok pik alam lo ase hala so hut pen si nili phan art and culture em karbing long tormas council long sarbi desing rong pc ha so hut do bom se nili phan hala so hut nang pulo nang li non kithip chot chokchela ase anso se nang li ke chepa thek thuji phan karbi traditional music school ingpupo lase hala bangso school along nangli admission and no dorde po phi anke muchra bom na lapulo lase laso teng pen nili dak diphu karbi traditional music culture and research institute pu ninkan pharohini rakrehini ninkan ingpulo se hala so hut nili la bangso school long si charli dunlo la he pen si nili culture mari jutanga hin ke dak si ke kam kachi yor ke chengla
0: me pik alam lo nangli klar dak pen radio karjo rada phan ke than pon thai report tangte ni nangli sitame kithip ke theng ki bu কারদাইং পেন চেংলক লুন বারিম কমেন্টু অনিকানমেন্সি নালিতামে কেংকাম কাছে জর্দন নালিতামে রাদা পাঞ্চি থান পঞ্জিমা
2: হকল নিলি জুতাঙ্গামো নিংকেহাং কে বিহেক পেন তানিংহাং নিংহাং থেকে নিলিপো আমাসি বরজান জুতাঙ্গাসং আলং আমাইফু আমাইফু কিবম নিলি ক্লাস ওয়ান ক্লাস টু লাসোলম পেনলো আলং রং পেন কি কান্দুন তুমস্তামে নিলি হেমসি বোহা কে দুদো হাদাক পেনসি নিলি নিং রুং দুলো কসনসি কি কানাই মা কসনসি কি লুনাই মা লাপেন কসন আহসি কপিয়া চেংসি কি থিপনাই মা পঞ্জর কি হোসো পেনসি কাচিনি দুন
0: হালা সোজ কি থেক দুন লং পেনসি নালি বাংকে
2: নিং কি রুং দুন
0: কি রুং দুন
2: কালাং
0: কালাং হালা সো পেনসি ক্লেম বম
2: চেং
0: কালাং মে পি
2: নিং কি রুং দুন কি চেং লো হাদাক পেন ওয়াং বম সি তরলাং সো ফেস্টিভ্যাল স্তমে চিপাতি দুন বম লো চিপাতি দুন পেন নিলি পেঠাকে থাকা হিনস তামে 2015 অনিং কান চিপাতি দুন লো চিপাতি দুন পেন নিলি কি থমনং ই আন কি চিপলং দুন লো কি থাকা দিম তামে কসন দি সিকসাক পিক বাং ফো ফো জোনি সিসি পেন বাং ফো ফো আপিয়ে কাপ্রে কাপ্রে স্তামে নিলি বাই পিবা কি দিং সো কালি হেম পেন রান ওয়ার্ক শট স্তামে ডাকে পিনি পেন কে চেং লো পেন কে থাক কে চেং দুন পেন কিজুত পিনি গপা জুলো পু পে আপ্রাং পেনি লিপাতাং দন দে পাতাং দন দে নন পুতা মিউজিয়াম তারালাং সুলং দো নিলিসিম হদাং দো আর হদাক চেপাতি দন লট বেরথাক চটকালি কি কানস নামি কি লুনস নামি আংতন কপিমা নিলি কি থে আসন আনকে চেপাতি দন বম বাং বম সি 2016 নিং কান আনকে নিলি হা দেলহি রং সুপি ওয়াল ফেস্টিভ্যাল বলং আকি ওয়াল ফেস্টিভ্যাল দিম কি কান কার্বি আকি কান কি পাকলাং নং জি মুলুক বং ফরোহিনী বাদ আন দু নং জি পালং নিলিস্তামি চেপাকলাং লং ল কান দু লং ল দাক পেন আন সুসে ইনিং কিরুং নং কি পি লাগে লুরাং সো কে টি এম সি আর আই স্কুল আলং চার্লি বং ফু বং ফি আতুম পেন সে টং সি জুটাং ইং সে নং লি চার্লি তুমদুক পোলোতে হদাক স্কুল দো নিলি তুমতা চার্লি বোম ল নং গি চং সি নিং হ্যাং পোতে ব্যাংন পোলো হদাক পেন নিলি ফানং পুলো আমি ওয়াল ফেস্টিভ্যাল কিদুন পেন নং কিলে পেন নিলি লুরাং সো দাম সি লুরাং সো লং এডমিশন হুমদুল ল 2016 আনি কানমাসি নিলি হুমদুল ল হুমদুন পেন হদাক নিলি 2016 টু 2020 2021 আল করোনা মা 21 আনসি ফজুত পিনল 2021 আনিলি চপাত টাংল নিংকান প্লিয়া কোর্স আনিলি তুমহতসি চেংপি দা সোয়ারলো তুমতা কি থিপ লংল নিলি তুমপেন আপ্রাং তুম কাচারলি লং তুমকে সোয়ারলো তুমকে লুনসি চারলি লং চ চেং অবাং তা চারলি ইংতুং দুক সার পু আহকুম চাহ্যাং পেন চেংপি কি থিপ চেংবুরুপ কি থিপ পুস্তামে নং থান পনল চারলি নোট প হওয়াং লং সি চারলি দুন পেন সোয়ারলো পেন কে নিলি হেলো বন চেংপি কি থিপ তামে ট্যাং দুন চেং বলে পুদে তামিলো নিলি 2021 আনি কানসি টাংলো টাং পেন কাপ্রে কাপ্রে কচিপাত ক্লাং দুন লং তামে ডাক পেন ল কি কান কি লুন আলং কাপ্রে কাপ্রে কোসন সি স্টেজ লং কি দুদুনাই মা তামে পাংসো স্কুল লং পেন সি কোসন সি লুন কি লুন আংজি মা কপি হোসি কপিয়া লুন কি লুন আংজি মা কপিয়া কি কানসি কি কান দুনাই মা কপি হোসি কোসো আচেং কি থিপ দুনাই মা কে ডাক সো স্কুল কি দুন পেন সি নিলি পান কাচিনি দুন ল
0: কালা মে পি গালাম ল তাং তে নি নাং লি পামু কি পুদো সরল সতম কে চেং থিপ লং লে দি তাংতে চেং থিপ লং লে পুনা লীলা সো স্কুল লং চেং কি থিপ দুন লাপেন ইলি তুম সার সার তুম তা থান সরল সো তুম চেং থিপ লো পোতে
2: হর হর ডাক
0: তাংতে নাং লি চেং থিপ দুন দে পেন নাং লি হর টু নো মালা তামি নাং লি
2: কালাং নিলি বাংসো স্কুল লং গে দুনু কে ডাক দি ফুলে কে দোকালি নিলি কে হা হিদিপি আসর পথ হিদিপি পেন সিকে ব্যাং হিদিপি

0: chala kathar sor rong sigi do pot nili nili pai long khor ki tun da chrab dun ber a pot nili bangso school dun pen cheng pi thip dun lo thip dun pen hem tami hor tun stami thang the la ke thor the mi sen bang nang ki than pi po si cheng thip long le ma pu nang ki than ke la ke so pin so tum ka selet pot la son si ni a pi ka san kiri tar li pen kar ju dun long pen pi ni ke so ar so tum yang si cheng thip rong pate kiru ki thai bang avidat po la son si kar ju long la si nilihin pen pulote sarlo tachar limi so pinso tachar limi ki theka son anke athe lake adim long mai thibdun kram nangji pulapukali so ar sarlo tum sarlo so tum sitami sekarli ke patam athe anke charli dun me athe so pinso long ke sarlo le dun de pulote chirabra bari putang de lopa athe anke thanun thek nangji ma pusini lihin penta matha
1: kala me piglo nang liki matha bisaralam ile tum penang awe tum tami ke chithan do sekarli pusitami so pinso tum thek the pus সরলসুতুম থেকসের প্রশংসি সরলসুতুম সি কে থান্দুন লপুসিতা মিলি তুম আর দুজন লং আদিম বাং কে সুন্দুন প্রুটেতে মা সেটা মে লপু আওয়ান দেং হই লপু আমেন কুন হই লাই হই আলাম থেলি তুম আর দুজন লং বম লাসি মে পিকলনি নং লি গে কে থান পন পট লপেন লাং দামেত পুলতে নং লি বাং কে ইতুম খে জুতাং আহি না বাং কে মাল্টি ট্যালেন্টেড পুলে লি তুম নং লি ফান জং দাম সেটা হে ননে তাংতে তে মুসার নং লি সেটা মে মোহেদ নং লি পুলো কে টিএম সেরাই লুলাং সো দিফু দি nang li dak kopi pi a cheng mante kopi pi alun lapen ko an ang deng sikidoma lai huya puthak nang li rada phan thanjima
2: ahok lo da ktm cri mate karbi traditional music culture and research institute polang mang ke itum penang charli long thedak itum ahok lo te ma ke cheng si ke maduta thek pet pe si dak itum ke cheng ke itum han cheng be ko son si onang jima itum lanang than po cheng ko son si thim nang jima itum manang than po lapen cheng lok itum ke parmang কে পারমাং পলতে ইলি তুম চেং কে থিপ চেং আজি রপান সে কে পারমাং পো সি কে পারমাং কসন সে পারমাং নাং জিমা কে পারমাং পেন চেং লক আর রং চেং পনন জুটাং লং থেব চেং রুকি হুম পনন রং তং পনন পেন চেং লক রাপ চেং পনন মো চেং বেবার পিন আন
1: লাংদাম ফুলতে চমকান চক পিন আন বাং কে নাং লে তুম বাং গ দাগ বাং গে চারলি লং
2: দাগ চারলি লং লো মো চেং বেবার পিন লো পনতে চমকান কি জুত লো
1: তাংতে নাং লি থানাম থুথা লাদাক চেং পেন কাপ্রেক পেনে মুরি পং সি তা হক রং চুই লাহাই তামি নাং লি তুম দাগ কে চারলি লং লাপ সনাবার সাইড দম
2: দো লাদাক লুন তা চার্লি লং জি লুন বারিম ক্লিম সোমারা লুন পেন চেং লক ওভি লুন দো জি সারা লুন দো জি কে প্লাং কি ফিয়া লুন দো জি লাপ সনসি ইরি তুম কে অং দুং কে ই তুম ননকাই কে লুন তুমো তাকে চিতে নি দোলো সিলা বাংসো স্কুল লং দুন লুপ লং তে ইরি তুম লুন তা চার্লি লং পো চেং তা চার্লি লং পো লাপ অঞ্চত তা কালি লং ইলি তুম দাক লাম তা সাম তা ইলি তুম চার্লি লং জি মুরি পংসি হাই তা চার্লি লং জি লাসি লাপাংসো স্কুল কি দুন পেন পেনাং আলি দু পুসিনিলি জং নামজি
1: কাল মে পিগালাম নাংলি কে থান পন থাংতে নাংলি কে কি থিপ কে থেঙ্গা না থুলক সি নাংলি কে বাংকে কে ক্লেম পন থাংতে নাংলি পিনি সিতা মে রাদা ফান কো পিনি কে পার জুজি লব সন কে চি সিক দম
2: পিনি কে নিং কারং রানি পিনা কা পসি নিং কারং পেন কি থিপ আছেন মতে আরং আছেন নিরি ইজির জিরনি লব সন রেজো কার জু আরাদা ফান পার জুইন তো

0: players do upo mate anso se angko mate chihung po la si nilihin pen ke mathada
1: kala me pi kalam la nang likithan pon thai pot tangte ni nang li sita me laili tuma khai abarim amir dong praksu la pen lun barim hai huisi nang li tame claim bom wang bom la tangte nang li ke claim bom ke wang bom along pen kopi ni katikuk la pen pini ining ke oi mimi la pen komani nang ki pudun tot la pusan tame nang li chethek long ma
2: hok do nili bangso school ka charli bom hot nang li la so school kidun ben ko pilo ali ke longji punang pu bang ta dulo pen choi ponang li kanun red lundun red chot ke nang hem kam chiklem rongon la sona nang pu bang dulo sita mini li jutang ching honduk mithang ke phan
1: kala
2: ring wek nang ji pu kama tha pen nili sang se tek an jini an claim un an an ke nili claim dun bom jilang no ni prangawang anta sonang e putum ke mo phi ami thang si chima tha po niki pudun si chok chde lo pu mo phi chima tha lo non nili bangso jutang along chirap dun bom dam bom la pu si reng bom lo katikuk la pu ke dolos ihem ki boy polo la ke ihem jutang aching hondun ke ihem do o tun ke ihem ke plang ahem ke plang dun ke aning ke hangawang avi sonsin in the long athe jutang along kidun toan ka hem arit kidu o tum kali tamila tung ke jutang chinghon o mithang lun lam pendang lok amir dong prang so latum along sido hem arit ka vitum along si ki ong nili dam tang an kwan ni aning kan pen lang bom dam bom tala sonsi thek long bom nili pendang lok
1: nali tum ke khlem along bang ke lang dam pulote ili tuma khei long akhiya dat do mu chora tom bang ke
2: cherap man che to dun de cherap che to dun
1: la akhiya dat aning jo padapta aning kok chir e la pusan na tum si aning ke hang kalang me pik lo nang li la bang so lam ke than pon the ka pot asi pini li tum ka ching ki along la bang so lam ka do ko we u ki mi tum ta aning chi bi si la hai hui along nang sun po pole li tum kroi pon na tang te temung sar nang li rejo kar ju ra ra tum phan la bang so pinili tum waching kiya puthak karbi ituma khei abarim aluna lam pencheng lok mirdong praksu lai hoya puthak nangli non ki thur miawe tum phan nangli ning mate nangli pok alin tai pen ko pini kama tha ke than kang tung lo bson to lama
0: a hoklo ni ri non ki thur mi awi tum phan isi ke than kang tung mate ke pasini kang tung la pulo ili tum along kadok ve amat ke thek pet pe kalang lo a hoklo la ke se anko kadok ve mate ke charli a hinsta me ke charli ta do pet pe charli kang ara tum ta do mate si ke charli kang ton tang tum ta do mate charli bo ma tum ta do la si un an pen ili karbi ajut tang phan an su se aprang mate an su se chan na lang pu matha pulo tang ti karbi traditional music school mate thek pen ktms pu ili tum along along kang pu do lo along ke di fu do lo di fulong a hmp lo da pe ktm cri pu se da bang amen ir lo ktms denki mo pa mong do center la ke la se la son do lang hanjang lang su la pen dok moka la pen hamre se long pho dim do lo non ke la se la long pho long ke charlie aning ke hanga tum wang pen charlie pulong te ili tum ajut tang an su se chan helang pu se nili hin pen matha da te pinan awe tumke nonke mobile adin pinak mobile pen se arni ke pathona tumta du kasi ahok te ma mobile ta lang nang ji sta apor chipi pen ili tum methanga jutang phanta methang thek pik pulipu pita me methang ka chini ji ke thek ji phan methang bang bu pran rukha jukha pu pu methang charjap un chit apan anu tin according jita chisikte messenger pusi ili hin pen jongda
1: me pigalam la sarneli ke than pon thake po tangte ইলে তুম কাছে থান নাই আলাম কে দপিক লাং তেমা লাম কে জুডনে বাং সারসার পালাম থে সনসি হিম কে তক অং ছু অং পসন থাক থাকসি চে থান নতে লাম কে দপিক ল স্তামেলা সং বং পেন নি নাং লি স্তামে নং কি থুর মিয়া ওয়ে ফান নন নাং লি তুম সন থাক থাক মিঠাং আখে আজুতাং জুবাত লাপেন মিঠাং আলুন বারিম মতে আমির ডং প্রাকসু কি বুট কে থেং কে রল পেন চেং লক লাই হুই স্তামে নালি হিন পেন নন কে থুর মিও ওয়ে ফান কপিনে কে থান কাং তুং ল বসন তো লাং
2: ল ল হান পঞ্জিয়ালাম কে মতিমুং সারটা পেনাং থান ল আসিল মিঠাং আজুতাং ইয়ং সি রেং নাং জি প্লতে আকি সার তুম কে সার বম ল ওবি কি মি তুম সি আর জাব দুনাং প আসি বাং সো কার জাব দুনা লং কে ওবি কি মি তুম কে আকি সার তুম হান দা চি কি নাং জি কি সার তুম হান তুর চর ল পুই কালি দে নাং জি কি সার তুম লং পেন আর জুদুন রিদুন

0: তার লিপ দুন পেলতে ওবে কিমি তুমতা থেক দুঞ্জি চিনি দুঞ্জি লাচি ন না কাইকে কুমানি কে ড্রাগস কিছু তহ লা কুমানি কে হর কিছু লক থ কুমানি কে লপু কিছুই পথং কলো চট লপু চটকালি দে নাংজি মিঠাং চার জাবজি ফান পলতে কচারলি সন কাপ্রে কাপ্রে ডোপিক ফুটবল ক্রিকেট পেন্ডাং লক সন থাক থাক সি জুতাং সন আমি নাংজং সি পংসি বুথেক পোলোতে পংসিলে চারলি বেতা চক মুড়ি টংপো বুথেক তে মুড়ি টংপোলে বুট বেতা চক লুন সি নাংলি আবার রেমা লুন সি কি থেক পোতে আবার রেমা লুন রিম বেতা চক লাসি কাদো কবে আলা ওই কিমি আতুমফান নিলি ছুনিংরি কাংতুং কে লালো মিঠাং জুতাং কে মিঠাংলে চিংহন হেতে বাঙাখাই কে নাং চিংহন পন পেলো লাসি মিঠাং ওই কিমি তুমান কে মিঠাং জুতাং চিংহন পনাং পোলো পেন আর জাপ পনাং পো
1: মে পিক আলামলো নি নাংলি কে থান পন আসি পিনিলি তুম চিংকি যে থান আলাম থে কিথুর মি আউে তুমতা না আর জুজুন পেন আলে লংপন পোপলে তুম ক্রয় পল না তাংতে আপর আলাম দো কক আপত ইলি তুম পিনি বাংসো চিংকি যে থান না যায় মেকে ইলি তুম না পানলে রিপন না নাংলি তুম ফান তামে আনসে প্রাং কে ক্লেম কে দাম আলং কে দো আন সনসুরি আসাই আলং সে তামে ইঠাক বারি থে হেম্ফু মুক্রাং পিরা সেনজা তুমলে নাং পেলাং দুন থু বম না পেন আহির জমি নাং পাবি দুন থু বম না তাংতে ইলি তুম পিনি চিংকি যে থান আজাই মেকে না পানলে ইং টন পন কল না কার্ডম
2: কার্ডম
0: কার্ডম
3: লাপনাপর নং লিতুম জুতাং আহার চিয়ে যাই মেক আং ডিঙে লংপেন আসন সন মিরডং প্রাক সুলাপেন লুনবারিম আপুথা রুমিতিমুং রেং সিকা কাথার পিলাপেন স্যামসন ইং তিতুমাং বং চেখান চিমুম আজাই মেক নং লিতুম আর্জুলং ইতাং লং তাংটে নন আদুন্থু লুন চেতং ডেঙা লংপেন আসন সন লুন আর্জুক সিনাং কেচেং সি কার্বি কালচারেল সোসাইটি তুম কিলুন লুন আর্জুক সিনাং আলুন আলাম থে কিলি কিলি কার্বি লাংপি

নাংলি তুমজয় মেকার জুবম লাকে আকাশবাণী দীপুয়া লংপেন নন স্টুডিও ঘুরে পর পর ফাইনের ক্যাপ প্লেং দাপ্প লাসি দেলহি পেন কাপাচেতাক সমাচার প্রভাত হিন্দি আলামপেন বেটা আর্জুলং ইকপো আদন্থু পরফাইনের ক্যাবরা মিনিট ক্রে ফ্লেন লোটে পুথ দেলহি পেন কাপাচেতাক মর্নিং নিউজ ইংলিশ আলামপেন বেটা আর্জুলং ইকজি

লাকি আকাশবাণী দীপু জাইমেকি বাংলাকি এফএম ব্যানলংপেন মেগাহার্টজ ফারুইসিরা টকবরা সিরক্যাপ লাপেনান পার্টা রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ এলংপেনতা কেদো আনাজাই মেঘ নাংলিতুম আর জুলং ইজি তংতে নুন্থু কার্বি লিরমিয়ালুন লাপেন আলাম থে জাইমেক আংডেং আলংপেন আসন সন আলুন জির লাপেন আলাম থে আর জুইক সিনাং পাকর জাং মির মির আহুত সোয়ার লো আতুম মির আপু আসনসি কাই কে ফু দ্যাং দয় এট লাপেন মির আফান কার ই আসনসি সোয়ার লো আতুম আফানতা ইংহন আর ই মেমি তংতে লুনসে পি মৌসুমি বরুয়া কিলুনালুন আর জুইক সিনং আলুনালাম থে মির আপু আসন

কার্বি লিরমিয়ালুন লাপেন আলাম থেয়ং দেং আলং পেন নং লিতুম মৌসুমি বরুয়া কিলোনালুন আর্জুলং ইকটাংলো এচরলে ইদুং রায়া বেতে কাইকে ইনিং ক্লোভি তিতি লাপেন এচর আফান কচিং হন কচিং তুং আলুঞ্জির আর্জুইক সেনং লুনসে পি রিনু ভাংচুপি কিলুন আলুন আলুনালাম থে পির বি সমাথায়াবে

হিন্দি লামার জানালুন আং দেং আলং পেন আদুন্থু জুর্ম লামার জানালুন আলং পেন কুনাল গঞ্জাওয়ালা কিলুনালুন আর্জুক সিনং আলুনালাম থে এসাস ইয়ে হোতাহে টংটেলা বংশ আলুন আর্জুক সিনং

হিন্দি লামার জানালুন আংডেং আলংপেন কিপাদুসি আলুন আর্জুইক সিনং বাগি লামার জানালুন আলংপেন অভিজিৎ লাপেন আরিসং হোতুম কিলুন আলুন আলুন আলাম থে এক চঞ্চল শোক হাসিনা টংটেলা বংশ আলুন আর্জুইক সিনং।

chaini kaolin lapen ke iron lapen quartz apurudo pusi survey ateng pen pangdak ponlo lapen cement abangke hidipi lapen moiso killing along henlo pusi directorate of geology and mining assam survey atum pen paklang pon lahai ahormu kelong pon labangke det kaching thur eg afarman ke me o alam binonglo sitame lahai ke phur pen warmon afan kapano ho kapachi hu abang henlo katora dam gethe nai abangke ইলিমুনে দাতুম এ অত ইদুর ইনিং কেলাং নু লাপেন এ মে কেথেয়া জক পিরথেয়ালং কেলং আন আহরমু এ মেথাং কেরেং জি আফারমান চেদর ফ্লুপ আন আনপার্টা বেপার বেহা আমো পেন তাংকা আলে আফান আজয়নে পাবির পাদয়রাং পিনচং পনসি নন কেবাং জি ওবে কিমি আতো মাফানকে কাংতিং আতোয়ারসি থোপি কাং রংলো আসনসি মানদেরলো লাপেন সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট মাতে কো আনসি লিটুম মাফান কেনাং সটপেন আন পার আকিলে আবাংকে ফাংনো নেদেট সি কেনাং জি লাপেন লাসুয়া পুথা কাদু কবেতা মাথা হুর পার্সিক।

আদুন্থু আধিনায়ক লামারজানা লংলুন জুবিন গার্গ লাপেন আনন্দিতা পল আতুম কিলুনালুন আরজুইক সিনং আলুনালাম থে ও সিনাকি দুটি মনে টাংটেলা বাংসলুন আরজুইক সিনং।

0: লাকে আকাশবাণী দিফু ন না দুঠু নিঙার লোয়ালাম থে আজাই মেক আংডেঙ লংপেন এস্থের ওয়ালাম আনিঙার লোয়ালাম থে আর্জুক সিনং
1: নিমেন কে এস্থের ওয়ালাম নেলি রং কে রংবারিম তারা লাংসো রোড পিনি নেলি নেনিঙার লোলাম নঙ্গে থানজি কে লাহেলো নে চক্লেম আকাম বাংকে দো ও সিতা হাদাক আংবং নেলি নিংদক নাই আকাম কে আচার কসলাম লো স্কুলং লো তথান লো মির তা এলো লাপেন আচার তা সালাম বোম পিমা ক্লেম থে ক্লেম বোম হাদাক আংবং নে নিংদক নাই আকাম বাংকে আচার কসলাম লো নেলি খনিং জে কংতুংকে মজক ফান্তা চিপং রেং ইপোক আফান কামসো আবে পু নে কেথান কংতুং লাকে আচার হরমু কে আজি জি পেন এনে ইতুম থেক লং লোতে প্যাকেট ইসি লা পলিথিন প্যাক পেন দোকান লং ইংকোই থমকে পেন সি কেসালাম লাগতা থেরাক আলাম কালি পুসিনে নং থান কংতুং আথে কে আচার কসলাম পেন আলে লং দুন ও নে লি মেথাং এক্সপিরিয়েন্স পেন লাপেন কেনাম তুম ফান্তা নিং পংসাম লো কেথেক আন পুসি সালাম বোম লো লাপেন নে লি কেথান কংতুং আলাম লাকে লা কাম আজি জি পু আভে পু নিং চিবি বে পেন অনুতিন তা কামসো আভে পু পেন আচার তং হো কপি নে পাপর লাহাই চানা কেসালাম পেন তা এ ইপোক পাংরিং উন ইহেম তুন লং চেরাপ থেক পুসি নিং থে পেন থেক আন ক্লেম লোনা চরলো কার্ডম
0: লাপন পর নং লিতুম নিঙার লোয়ালাম থে আঞ্জয় মেক আংডেঙ লংপেন এস্থের ওয়ালাম আনিঙার লোয়ালাম থে আর্জুলং ইকটাংলু আদুন্থু সোয়ার লোয়া সেং তং আজাই মেঘ আংডেঙ লংপেন।

0: Jorlin taru pilapen, hutbang rubjili ing tipi tumang bong, kitun kedang aputak, jihuchipura lamjir arjuik sinang.
1: কাদুকাবি রেডিও কার্যারাডা ফান্তামি নীলিহীন পেন সুরি সুরিয়া কাডম পাজিরিগল পিনি নীলি তুমলাডাক চেহুচিপুরা যাই মেঘালং কাচো ফাপন আলাংলিয়ামেন সামি জর্লিন তারোপি আলাংলি ইনুট সোয়ার লুয়াংবং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিল লাপেনতে আলাংলি সীতামে ভারত আংকাং পিয়ালং নংনাম চেথাংক্লং মাস্টার শেফ ইন্ডিয়ালং সীতামে চেপাতে দুন আবাং ফিল লসিয়া প্রাংসি নীলিতুম আলাংলিয়া ফান আকাশবাণী হিন পেন নিংকাং সামা কারডম পাজিরিগল কারডম
2: কারডম আপ্রাংসি কে চোরল নীলি ফান লাপুসন অজয় মেঘলং কে ফাপন পাত
1: তাই আপ্রাংসি নাইলি কাদুকাভে রেডিও কার জোরা ফান নাংলি রং লাপেনতে নাংলি ক্লেমবম আসায় পুথাক চেথানপন ইকজিমা
2: নীলিমেন কে জর্লিন তারোপি লাপেন নীলি হেম কে ওলং কমাজি লাপেন নীলি ফান পেন আনাতুম কে লিন এন্ড গ্রিনস পমেন পেনসি নাংচিনি বাংদো নীলি স্কুলিং কে লালো ওলং কমাজি পেন ল হিলস একাডেমি হাদাকসি কেপ আংদেং কে চেপা উন্দন ল লাপেন দেট কে ডিফু গভর্নমেন্ট কলেজ লংসি এচ এস আংদেং মা চেপা উন্দন ল লাপেন দেট কে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হেদি গুহাটি লংসি পিউস প কলেজ লংসি হাদাকসি চেপা তাংদন ল
1: জরো পার লংতে লা নাংলি কমেন্ট টু নিংকান পেনসি কিতুন কে ডাং আহিন কে পাং চেং পন চেং
2: লা নীলি কিতুন কে ডাং পোকে প্রফেশনাল পুপেন কে কালিমাতি দি লাসে নীলি কে হেম বেন তা আক্লেংসি আক্লেংসি পোলো তাংতে এবং তাং হয় হেম লাপু দো মাতি দি রং পোলো তাংতে হে লাপু দো বম ল লাপেন কে নীলি লং লাদাক পেন সে টেলেন্ট মাঙ্গে ওয়াং বম ল হে লাপেন দেট নীলি লা ফিজিওথেরাপি গুহাটি লং ছড়ি তাং দেট পেন আখেলো নীলি সাই চংদার দাম ল হাদাক ক্লিনিক লং হেদি নিংকান হিনি কি থম হাদাক চংদার ল লাপেন হাদাক সি এমেনা আহান আন কে চেচো লং লি পেন হেদি চিংতুং চার ই প লাপু ল ইউটিউব হাই হুই লং ছোলাং পো আন পেন ইনস্টাগ্রাম হাই হুই লং তামে ব্যাং আপ পেজ হাই হুই তা ল্যাং পোজো হাদাক পেন সি নীলি মাথা ল হেদি কার্বি তুমসি তামে পেলাং আন কাপা ফি দন দলাং আথেমা হাসুত কে সোশ্যাল মিডিয়া লং চাত্তা ওয়ে মা দিদি রেসিপি সাই হুই কার্বি তুম পে হামাসিং কে হাদাক সি নীলিমা থালো আর্নি সি হেম দামলো ডাক বেঙ্গালোর পেন হেমচে দামলো পোলো তাংতে লাবাং সো সাই বাং নীলি পাং চেং পো পূজাল কে চেং গেলা পোলো আতে মা কিতুন মাং ইতুন বম লো মাতি আমা নীলি হাদাক পেন 2022 নিংকান চেবাং লো 2022 নিংকান চেবাং দেট পেন কে আংকো নীলি হদাই বেন স্তামে লাপু নানে আহান তাং ও পেনে লাহাই কে হদাই ইন্টারেস্ট দলো বাট জাস্ট লাবাং কে লাপু নেচারালি বুঝি চেমা থা দলো হে আমা সি 2023 নিংকান হেদি নীলি বার্থডে হে February 10 la swarni si nili bangke labang so page ingpu pon lo la si lak bangke nili 2023 February 10 arni pensing ke officially bangke lin and greens mate la pukitun ke dang phan panong se di dak pensi la pulo wang bom ben piningan bangke ningkan ke thom lo jo February 10 an hedi
1: tangti nang lila hai sa kitun ke dang ke nang li bihek pen tanang li ning hang lapson ma
2: নিংকে হাং কালি বই পেছে তামে তুন বই মাতি দি হেম হে লাপু রং পোলো তাং দেত ল পজ এবং হান কে চেলাং তাং হেম তাং আকলেং সি লাপেন কে হান আই হুইস তামে নাম জক প্লট মাতি দি রং কে লাদাক পেন সি লাপু সি তুন বম ল জ মেবি নিংকে হাং কালি পুস তামে আসুত বাঙা নেসেসিটি ল নেসেসিটি পেন সি পু বাং বম মা থেক বম থেক বম ল নন মাং কে আংকে পাং চেং দেত ল মাতি দি আসাই বাং আন সি ই পেন আই ইন্টারেস্ট তামে বাদ বম ল কাচিনি আসন তামে থেক দন লং বম ল লাপেন কে আকো মেনা কারবি তুম লং তানি আনসো সি সিনো নি কিলুত ল মাতি দি কো সন সন সি হাকো ফি ফু তুম তুন দাং মা লাহাই মা লাহাই হুই বাং কে ই ফুলং কিউরিওসিটি ওয়াং বম ল জ কাচারলি ইন্টারেস্ট ওয়াং বম ল নন মাং কে ইয়েস আই এম ইন্টারেস্টেড ল পেশেন্ট ল নন মাং কে হেলা বাং কে পসন ল
1: তাংতি নাংলি নন তুন পন সার পেন আন তামি নাংলি পিপি আহান সে নাংলি কি তুন পন মাতি পাকলাং পন ল
2: কে চেঙ আকো বাংকে মো পেন তা নীলি পুলো হেদি পালা বাংকে জাস্ট স্টার্টিং হত বাংকে নীলি নেমেনা ফানসি তুন দাং পো আন পেন রাত হান পাকলাং পো হবি পোসি হাসত কে পু পোজো দে বাট দেন নন ওয়াং বম ওয়াং বম ল হেদি মেনা তুম কার্বি তুম নহকলে আজাত আসাইলে চকলেম নহকলে পালি বুস্তা ইমেনা রুটস হেদি কালচার হে ইমেনা কু নাত পেন সি কে বাং মালা সো হরমু বাং চেতেং নে নাং নেবলা সো আজয় নে পেন সি পেনাং আন ইফুলং তা বাং ল জো নন হানসেরং আমু আমেন থু হেদি লাহাই হুই লাপেন কে হানজা আমু আমেন থু লাহাই হুই চিনি কে চিনি দে বয় ফেট সে তামে হেদি মডার্নাইজেশন পুসি পুদাত পোহে নিলি হেম তামে লাসো জয় নে 10-15 ইয়ার্স এ গ্যাপ দকল আপ্রাং বিহেক কো কে চোদন লং লং মাতি দি বাট নন মাং কে হেম লং তা চুচি আন পেন মার্কেট লং তা এভেলেবিলিটি আওয়ে সো নে বাং ফোকাস হত গালা সুত পেন তা লা বাং লো লাসো হিন নাত বাং নি অত থিপ নাং লাং বজা হেদি এন্ড দেন নাং বুক লে নাং রিফার জি পুতা নহক তা আবে মাতি দি লাসি কারজু লাহাই হুই পেনসি বিনে বম ল হিচি ল দাম পুসি তামে হান আমেন আকিমি থেক লং ল তাং তেনে কারজু কাং পো সন তুন পো আমেন পিল না ল লং পো মেন তু ল লং পো লাই কাই তা দোলো জো লাসি বাং বম বেন কে নন মাত কে নিলি কে কি তুন কে আং তন তা তুন কাং ময়া হান মাঙ্গে লাগে কাই তা দোলো লাপে নিলি ফানাঙে চিনি তা কাং ময়া হান পেন মাতি দি রাধা তুম হে

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই খ্রিসিরা মিনি থংকে প্লেংদা পলাসি মুম্বাই পেনকা পাচিতা বিবিধ ভারতীয় জয় মেঘ নাংলিতুম আর্জুলং ইকপো।

কর্ডম লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার জিঠা বীরটা পড়িয়া বাংলি মরণ সিংহফার কলা সংস্কৃতি মাতে লুন কেপাচি টাক আফান কাম কেকলেম হাওয়ার লো বাংফু আনং গেছে ঠাং আর্টিস্ট আফান সঙ্গীত নাটক একাডেমি আনং এ পাজির পনল সেন্ট্রেল কালচারেল মিনিস্ট্রি পেনকে পাকলাঙা টেংকে সত্রীয় আর্টিস্ট প্রেম উজা বরবায়ন লাপেন্টে কথক আর্টিস্ট বিপুল চন্দ্র দাস সুরিহিনীরা ইংকয়রা প্রিয়া নিংকান আফান একাডেমি আনং এ লংল লাসন থাক থাকসি সুরিহিনীরা ইংকয়রা ফোয়া নিংকান আফান সত্রীয় আর্টিস্ট মল্লিকা কন্দলি সত্রীয় সঙ্গীত মাতে নৃত্য শিল্পী ভাস্কর জ্যোতি উজা লাপেন্টে কেচেপার্জানাহীন চেতনা দাস একাডেমি আনং এ লংল সত্রীয় নৃত্য আফান মীনাক্ষী মেধি নৃত্য ডাইরেক্টর আফান বিদ্যুৎ কুমার নাথ লাপেন্টে লোক সঙ্গীত শিল্পী দিলীপ হিরা আফান সুরিহিনীরা ইংকয়রাপ্লি আনিংকান আফান উস্তাদ বিসমুল্লা খান আনং এ পাজির পনল সুরিহিনীরা ইংকয়রাফ নিংকান আফান খোলবাদক দেবজিৎ শইকীয়া সত্রীয় নৃত্য নিরঞ্জন শইকীয়া বরবায়ন লাপেন্টে টুকারি আর্টিস্ট হীরক জ্যোতি শর্মা উস্তাদ বিসমুল্লা খান আনং এ লংল সেন্ট্রেল কালচারেল মিনিস্ট্রি পেন কেপাকলাঙা টেংকে নন এবয় ডেটারলো বাংথ্রক্সিয়া মুলুক আফান সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ একাডেমি রত্ন পাজিরল হাবার আরলো পুথত থানবাং এপয়েন্টমেন্ট কিপিয়া ফান কাম পাংচেংল এডুকেশন ডিপার্টমেন্ট আরপু কেলংা ফি বাংসো ডিপার্টমেন্ট পেনাং আন মাই কেপাদোপন এডুকেশন মিনিস্টার ডক্টর রনুস পেগু পেন্সি পাতুমি বীরটা কেপাচি টাক আঠেংনো বাংসো আলাম থান পাচিনিল আলং লিখিনিং জি কে থানবাং আং হয় আকেলে কেদো আলাম শিক্ষা সেতু এফ আলং লংপ আকেলে আং হয় কেপাপ্লেং আপুথাক ডিপার্টমেন্ট নন এবয় কো আন আফাই থানবাং রিটায়ারমেন্ট বাংসো আপুথাক আর ডি পিপো পু আলংলি নিজেল আলং লিখিনিং জি কে এপয়েন্টমেন্ট এডভার্টাইজমেন্ট পেন এপয়েন্টমেন্ট কেলং আন বাংসোয়া জাকাহুদ অং দুং থানবাং আতুম রিটায়ারমেন্ট এনপো লাপেন অং দুং আং হয় আকেলে দোপো লাসি নন এব এপয়েন্টমেন্ট আহুত সুরিহিনী রাইকয়রা থ্রক্সি আনিংকান থেরিয়া চেকলো নিফাই থং কেবরাইসি আংবং কো আন আফাই আকিলি দুজিমা বাংস পুথাক লাংচারি বনপো আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড হায়ার সেকেন্ডারি ফার্স্ট লাপেন্টে সেকেন্ড ইয়ার আফান নিংকান এসেক সাতলাংকে পাদো জি রুটিন পাকলাংলো বোর্ড পেনকে পাকলাং আটেঙ্কে কেবাং জি হায়ার সেকেন্ডারি ফাইনেল সাতলাং সুরিহিনী রাইকয়রাফলি থাং থাং থেরে আচেকলো পাদোপো হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার আফান বসিক আচেকলো আহুত ফার্স্ট বেচ সাতলাং চিতিয়া চেকলো হাভিয়ারলি সাতলাং ফ্রে আচেকলো সেকেন্ড বেচ সাতলাং লপেন্টে মাধিয়ং আচেকলো পুথত সাতলাং কেলাং পাদোপো হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার আফান পাইপা আচেকলো ফার্স্ট বেচ আসাতলাং পাদোপো লাসন থাক থাকসি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি সাতলাং ফেরে আচেকলো লপেন্টে সুরিহিনী রাইং কয়রা থ্রক্সি আর কয় চেকলো সেকেন্ড বেচ সাতলাং পাদোপো থেরিয়া চেকলো নিফাই থংকে রেসি আফ্রাং হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার এনুয়েল সাতলাং পাদোপো আসাম দেডাংবং কনসার্ট ইকোনমিক আকিমি সেন্টার কেমানজি আহিন কেংকাম চেয়ারডনল গুহাটি খানাপাড়া লং পোস্ট মেলন প্রোগ্রাম কেপাডো আফি হাওয়ার আর লো ট্যুরিজম সেক্টর লাপেন্দে কাপড়ে

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু। কার্বি আংডেন গেবাংলাকে মিডিয়াম ওয়েভলং মিটার্স ফারুপ লিরা ক্রিসিরা টকবর ফো কিলোহার্স অলং ফারু থ্রক সিরা এংকরা সিরকে লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর থ্রক মেগাহার্স পিনিগেবু সিগনিফাই ক্রেসি থেমানানি।

0: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেনকে বাং লাকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারুক সিরা ক্রি সিরা টপ ফোর ফো কিলোহার্টজ লং ফারুক টক সিরা এঙ্কোরা সিরকে লোপেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টপ ফোর ট্রক মেগাহার্টজ দনালি লুনবারি মাংডেং লং আদন থু শরৎ বে পেন কিলুন আলুন আর্জিক লং পো আলুন কে বং অয় আলুন সেং লং আর্জির আর্জিক সেনা
1: Boom.

লপন অপর্ণাগলিত গুয়াহাটি পেনকে পাচেতা কার্বিয়া জাইমে আর যুগলং থাংলো লাকে আকাশবাণী দীপু পিনিকে বসে নিফাই ক্রেসি থেমানি ননানি কংসাম স্টুডিও ঘড়ি পরফাই পিগ্রামিনী থং ক্যাপ্লেং ইকটাংলো লাসি রেডিও নাকার জুদুন কাছিং হনকে দু আনারা দফান নেলি বিরেন তকবি কার্ডম নং পজিরসি জাইমে পাংচিং থুইগলো জাইমেকি বাংলাকি এফ এম ব্যান্ডালং পেন মে গাহার্স ফারুই সিরা তকবর সুরকেপ

0: 빌랄래.
1: 쇼이 틸리토가 타라. 무슈 디자르 간나이른바 겐데나 폴레 간네 메자.
2: 라포나 포나글리토 보로 룬 바리망 뎅알롱 펜 아선선나 룬 아르주글랑 탕로 लसीपिनी के अपोट चौक इक्टांगलो पची बोरो लुनबारिम केरोट के पार्जुआंग तेंग के लपोहांसी केरोट कांग तो निकलो नांगली तुम जाए मेकर जुलोंग बॉम्ला के आकाशवाणी दीपू बेन रेडियो कार्जु कचिंग होनरत तंगते जाए मेकांग कुंग बना दुन्थु पिनी रोंग रूप अजाए मेकांग देंगा लोंग पेन हान कत्तिकी अपुथाक লং সিং তে রং পেন চিহু চুপুতলাম জির আর্ট যুগ সিনাং হুট বাংলা কে তোম সিং পে ততাংতে আলালি তুমি হান পার্ব কাতি কি আপুথা চিহু চুপুতলাম জির আর্ট যুগ সিনাং
3: লাকি আকাশবাণী দিফু পিনিদাক স্টুডিও লং বার্লা বতর হুট আসনসন হান কাতি কি লবংস পথাক সি চিহু চুপুত পনিকপ লবংস পথাক চিহু চুপুত জিয়ফানি লিথুম আথেং নৌ আখে হাই লংসিং তেরাং ওয়াং পেন আইনি তাংল তেরাং সামনালি ফান আপ্রাংসি আকাশবাণী ডিফো হিন পেন কার্ডম পজিরিকল
4: কার্ডম
3: তেরাং সামনালি লা আসন আসন হান না লিগি ক্লেম কুমন্তু আনিংকান মেসি কে পাংচেং পনল লাপেন কোসন আপর হুট মেসি না লিগি পাংচেং পনল
4: নীলি লবঙ্কে কি ক্লেম বঙ্গে আজির কে ডিং হলো হ্যাঁ সজির ডিং পিস্তামে লাকলা খোরাং পেন মা পিনে পেন মা লি গেপ দো কী লালো হ্যাঁ নন্দা ক্লেম ওইলা পেন চুনেং বাঙে নীলি ক্লেম ক্লেডালু পিনিং পেন না কুচু ক্লেম থুলু চুনিং ক্রেং পেন নীলি আফ্রাং কে ক্লেম চিং কে টু থাউজেন্ড টু পেন তা নীলি ক্লেম বম লোলা হ্যাঁ পিনে ব্রে কি পি লাহে খিটি কে নীলি ক্লেম চিং হাওয়েস কার্বিং লং দুহুৎসি কে ক্লেম চেং লা সব খিটি কে
3: নীলি
4: কলঙা ল কার্বি রং সুপি আলম কে দুহুৎ পেনসি ক্লেম কে চেং দুন লাহে খিটি ক্লেম দুন কে নীলি দীপু বাং কে জিরডিং এলাং নিকান ক্রে ফোন সে দোসর লং দকে কাপড়ে কাসাইড কে নিকান হিনি বাকসে দোকান দোকে আনপার হান খেতি ক্লেম ফিরল
3: ও দীপু বাংলাদেশ পে নাংলি কুলা তাছু বিলা হান সি নাংলি হান কাতিকি সাইসি ক্লেম নন বাঙ্গে লাসি থির ক্লুং লো বলা সাইসি
4: লাসা সাইসি থির ক্লুং লো নন বাঙ্গে
3: ও হালা কুলাত কিছি বি দং আলি গে দুমা মতে লা হান কাতিকি সাই বাংসে আলি গে দুলং লি
4: হান কাতিকি বাংসে আলি দু মানে কুলাত কে বাং ফান ক্লেম পিছত মানমান মাতি পুঞ্জি অটো ভাড়া লাসন পেন পোলা গুলাত কে দুবেন্দলা হান খিটি কে ক্লেম আর রন তাং পেন আর হক পেট পেন ক্লেম বলতে হান খিটি ক্লেম লঙ্গে হাজারা গাছে দুনান কে সুসি
3: নালি লা নালি বিরি লং কুপিপি আহান সি গাতি কি ল নালি থানি জিমা
4: ও নীলি কে ক্লেম ক্লেম কে লাসন ল হিপি সিরি সি বা ক্লেম পাওয়া যান ঠুকার নয় হিপি হে মেসেন আদর কে সুমিছত আম নাম প লা নাম পো ক্লেম পো কে ই পো কে ই তা গাপাং লুম গাপাং হাই দা রসন হে ফুট থম মান আন ই পো পাং পাং হাই পো আন কে মো আরো দুলাং মতি কে দাম মে পো লসন সুন লস হে নিলি লা হাই সে ক্লেম বম ল ও
3: লাগে জাং ঠুগার নু আহি পি পুসি নালি পুদি
4: ও
3: কুসো অপর হসি কে ক্লেম না পোলা
4: বাকে জাং মিয়া চক্লুপেন কে ই আবাং তা দু

0: la pen non alom la pi ne la tum da hi pi ding hi pi bong long pu duma ti la bong long a ke the tum bang ke non lam email hala tum bang ke aru a chik lo lam ben ke e la son a hi pi lo la tum bang ke
1: jat kon bang hi pi claim ik lo ni
0: nili ke ke claim bang ke jat ni ya thom do he yar bang ke la kang moi hi pi da do kang moi hi pi ke yang thu gar no hi pi an ke so se la bang se ale ge do ge do he lang su do upo lam chor he
1: la bang so se ale ge do pna le pu dam ik ni
0: al de ale ge do bang man ne la bang ke alin le ge yor ga lider ma ti bhak chom chom se ge yor ma ti i lin long bhak pho an bunai det po la bang i lin ve se pharo si long log
1: kalang kalang kalang kalang tela so hi pi na le ga ti kyang bang pen kang moi hi pi pu da do e yang thu gar no hi pi pu se na le pu ha pen hi pi bang long pu ta na le pu la song bang pen dak nang li long le long kusu hi pi bang ke claim joy nai lo la pen ki mi nai lo nang li thanik ji ma
0: la bang ke ke claim joy nai bang ke la yang thu gar no hi pi a ki ding la pen a ka bang long la tu mang se yo che la tu mang ke la pu la e nang po di e tang det pen la bang ke ili bang ke urea dai potas ki pipelo mati organics lo mati aso organics bang ke la bang ke agriculture long do i ham nang po piket si pen poisi si ma gram hokep gram pharo si pusta me la tum long agriculture long dam lo te he adak pen nang le nang lo dun po la pen chaino hi chiri phar afan ke chaino hi la imon atu chaino hi a kreng he pine nang po la so chaino hi a kreng si la organics pen patip nang po ke busta di bhet nang po lang pa cham nang po la se la sa rong keng ri pi nang po pulo tang te la so hi pi bang ke a the da du pik po a the da keng pik pik po la san se ni lig lam bo
1: la bang so la pen ang li la organic advice pulo sa po pe la so advice ki pi ke ha a klima a hot pen lo ma ma te the tan hot a phi an ki pi nang po
0: la pen an ruini pen a phi lo te pi me lo la চাক বাক লোতে হে তে রিপু সব সব ফোর্ডন হয় নাম পো ফোর্ডন হয় নাম পো লা তাই চম চিকি সি সি সি সি সি সন সে পিপ নাম পো
1: ও এন্ডে লা লা আদাক কি বিনি বানান বাং নাম পো না লি
0: না পাং কে ফুথম থম আন কে বিনে ক গে পুতা ফুটরা জি তিম বুতে ফুটরা জি তিম আরো ছে লু দেত মতি তে তে তে দুন এ দেত পো হেন তে
1: কলা কলা ও লা তুম কি থে জি আ ফান্ডা আ স্পেস মতে আ দিম তা পিনাং ক কে দি
0: দিম বিনাং ক ও
1: লা বাং সো হি পিনা লি কোন দাঙ বা ক্লেমিক ল
0: সিরি সি আন পেন ল হে সিরি সি লং পেন রং ভারো টি র পকে থ্যাংক ইউ থ্যাংক লং দা দুদু মতি আসন পেন পেন ল ল সা ডাক আন পেন ল রং ভারো টি র পকে মা পকে ট্রকে ল সং বং সে দাম পো লাগে
1: ও রং ভারো টি র পকে লান হি পিনা লি এতে পেন কো আন বাক তাঙ্কা বা ইপো লবে ল দা পেন
0: লকি নিথম পেন ইফং নিথম মানে ফং সে লিগজি মতি দি গেলা সহি পি ব্যাংকে এ তাঙ্গল অর্গেনিক্স পি তাঙ্গল পুলো তাঙ্গল ব্যাংকে পাং ফার পো তুই অন রাজি তিম হপ্তা রি ট্রক পুলোতে পাং ফার পো মতি পাং ফার পুল বলো তেলা আথে পাং ই ফান ব্যাংকে মানে লা আং ফার কে রাই কম ফানে লা ব্যাংকে লা এগ্রিকালচার ডবাই লং পেন থাং আর রং ফান ডিফেক্ট ফিফিন হ্যাঁ এ রেকর্ড পো লা কিমা ইংকি এবার থি ফান ব্যাংকে লাগে পিনাং কগি তেলা আং কি ইংকি পা লুডু নে দ্যাট আর বুঝছে পা দুম চেক চেক তি দুদু মতি দি মা যা পিয়ে রং রং রা হ্যাঁ লাসা ফান পিলো পুলং তেলা ব্যাংকে আর থেকে দু আন্ত দু দ্যাট পোল
1: ইংকি চুছিল
0: ইংকি চুছিল ও
1: নিথম পেন বাতাই সি সি লিখ লিখবু লা বাতাই সি সি কি লিখ লং লিন কোন আম লং লং পো
0: লিন ট্রক ক্যাপ ফ আন আন
1: বাতাই সি কি লিখ লং লাম্বে নালি কিবু রং ফরু প্লিরা ফকে লা আনা রং লং নালি আনি সি সি লং কি লিখ লং সি লিন ট্রক ক্যাপ বা
0: লিন ট্রক ক্যাপ কম কি কম নাইল
1: লিন ট্রক ক্যাপ দি লাপেন কি আ বাচি কি দু
0: বাচি কি দু তা বাদ দস্তা হল হাই মান কেলা কেক পে বেঙ্গ পে বাং কি ই তুম জ অরজেলো লাগে লা তে বক্তে রে ফান্সি বাং ফান্স কি জ আই পি পো মান তি
1: ওই নি থম বেন বাতাই সি বলে দাঁতে বাতাই কো আন বাক লিখ লং পোলা সো
0: লা চিকলিয়ন থম তে হিসাব দেন চিকলিয়ন
1: চিকলিয়ন থম বাক লিখ লং ইদি পুরো তাঁতে চিকলু ইয়ং বাতাই কেপ বাক লিখ লং পো নাংলি দি বাতাই কেপ পুরো তাঁতে চিকলু থম বাতাই থম কেপ বাক নাংলি লিখ লং পো এতে আনি সি সি লং লিন থ্র কেপ লং পোতাঁতে নি থম কেপ পুরো তাঁতে সুরি সিরা লিন ভরনার কেপ লান বাক লং লক পো নাংলি নাংলি কে কুসো ল পাইকারি সি পিদা লাপলো মা
0: নিলি মিঠাং কে ইয়ডাম ইলে ডাক্তার
1: দি
0: তে নন লমতা হগলাম জিঠা না হেদি বাজার কি

0: লাইসি লং প্যান্ট ইংকয় মা ইলিন লং প্যান্ট থ্রক ক্যাপ থ্রক সি ক্যাপ লাসান সুইয়ার্স তেমনি নিলিগে থমকে আবার দর প্যান্ট সেটা কুলা দা তুম ভান পাইকারি পিডুন এর গেল
1: থমকেপ নাংলি ইলি নং থমকেপ লে পিপস তামে পাইকারি দর লাগে দি হোলসেল কালা খা তাই বলে তাংতে লিন সুরি সিরা ফরুনের ক্যাপ লানা লিন লং লো বতান দি নাংলি থমকেপ বলে নাংলি লেখা তাম পুস্তামে সুরি ফকেপরা ফ্রি কে নাংলি লং পো
0: লান কে লং ইদাম বাঙে লাসন নহে দি আথি খরস দুকক মাতি লতা
1: কালাং কালাং
0: আথি লাল পিনিলিক টাংলো বতে হিথি রুই প্যান এফং আকু বাপ দুন বিন হ্যান্ডি হালা মো প্যান পুয়া অর্গ্যানিক্স হ্যাঁ তাই চম চমসে লালন লং লে পাপুর পান কক লা তুমকে
1: ও কালাং কালাং
0: লালো লপেন আর ইয়ং সে সুপ্লতে লাং দা আপনা কক টি মাতি পান চিপা ডুকলোতে পানা টাঙ্কার নাং লিগে হিসাব তেং আন লং লো
1: কালাং দি পাথে তাংলো পুলো তাংতে লাং পিনাং লের মা মতে
0: মানে
1: নি থমপ্লি মে বাতাইছি লা পয়া মা
0: বজালো যে আনিলো হুদবা হ্যাঁ নিলো আচু লমলে আনিলো সনবাং হ্যাঁ না সন হুদবাংকে পিনাং কক অতি বেতাই হিনি বে পেনন সন আর বে চেং হুদবাংকে লাগে
1: পিয়া ফল
0: পিয়া ফল আর নি খর নাই নাই হুদবাংকে বেতাই সিহিনি পিদু নাই হ্যাঁ
1: আদুন তুনি নি নাংলি কে ক্লেম আহান লাই লাই পাট বলে ও
0: হ্যাঁ
1: লাসল লাই কে ক্লেম পুতা নাংলি সাপো নাংলি থানি গিমা
0: আসল ল লাই কে ক্লেম কে আফ্রাং ফ্রাং মুনি তুমকে ক্লেম প্যান নন কে ক্লেম লাসো নিলি তুমকে লার হ্যাঁ লসন ল আফ্রাং ফ্রাং কে কে নং তামে নং ফ্রক ওয়ার্ডস তামে ওয়ার ফ্রক পো মাতি দি গাদাং বেন সে ওয়ার ফ্রক ব আর বুয়ে ওই ডেলো মাতি বা লামবেন পু আর বেত পুলো হ্যাঁ বেত বনাই নে ডেলো লাসো মাসি আফি অং জুম অং আফি অং জুম অং তিমার আফি বাঙে বেত বনাই ডেলো বেত বনাই দেত প্যান বাঙে কি জুম হবে কি কামছে নাঙ্গো বাং রং মানে বেত বাঙে দি ইংরুপ হিনি বেত বনাই নাম পো ইংরুপ সি ব্যাংকে তুয়ার বুনাই নাম পো ওনাকে চেং হো যাও সে আর পুক টাংলো পুলোতে আর পুক ডাত প্যান পুলো টাং টেলাসো আর পুক লং হ্যাঁ এলাম প্যান পুব আমরা অর্গ্যানিক্স লি পিতা মে লাসো পি টাংলো পুলোতে হ্যাঁ বা ডাক বাং একেং বা ফো ফেলো লাগে বা ফুলং লেলো একেং বা ফুলো পুলোতে সলং লে বাং রুন ডেট পুমাতে লং লিং টাং ডেট লাসো কে দাম টাং আন কে নিলি তুমি ক্লেম আন ডালা শোন হ্যাঁ যে আর ডাং ওয়ার ফ্রক পো আকে থে গে থেং ওয়াই বম পলং লে বাং ডং বম চিং সাক বম লো সলং লে বাং আঙ্কে আফে লং না আফি অং বিদ্যু নং আফি অং নাং বিদ্যু নং পুই লাসো ইয়া লো লাসিলা বেত ইংরুব হিনি নি বুই নাং পো ইংরুব সি বাঙা তুয়ার পুতা রেপ্তা তুয়ার নাং পো লাসে পারি দু নাং পো পারি দা পারি টাং লো প্লতে কুপেন দা নং নাং নেলো লা বাপ কি বুকা পেন বুং সের সের ন বাং পহমান ন পার বাং রং ওয়াং পো মাতি দি আর রং ওয়াং প্লতে পাং লুম পাং হাই দু নাং পুলা সন্থম হর মুলাল মানে আঞ্জা লাই বুঝতে মে যাং অপ আকে থে বুঝার বাঙ্গে হ্যাঁ লা বাঙ্কে আর লঙ্গা প্রেক সে আর চিলি পারি সে সকসন এ নাই লা বাঙ্কে লা বাঙ্কে এ চক চক পর লাং প্যান দুম পো হ্যাঁ আসন লোকে এ কাং লুম কাং হাই লালো না চাই নং হি অর্গ্যানিক্স পিনে লাসন হো অর পিলোতে লা তোমাকে নাং কন মালা পিউন পান লা রঙে ডিং লা তোমাকে
1: লাসো লাই দেন আলি ক্লেম গ্লুম
0: আ ক্লেম যাং অপ যাং অপ সি পুলো
1: যাং অপ দে লাই লাই ফারমান বাং কন বাকাল দং লে দং ঠিক পিলো নালি
0: লাই ফান কে আ দাং পি ক্লেম উন এ লাগি এ লোসাং কো রা ফো অন পার কে উন এ লাগে তে লাং চুপিক লাই হরম বাংকি
1: প্রবলেম আমি দা ক্লেম বিগ বম দি লা লাই দা
0: ক্লেম বম লো
1: মি সেন মালাই লি তুমি লং লি লং
0: ইলি তুম লং লে মে না হক সামে লা বিরিয়ে দুম লং লে চুকলেম তো মে ইয়া তামে প্যান নিলি পুসন হ্যাঁ ব্যাট জং সে দুলো পুলোতে হ্যাঁ ব্যাট জং সে চুবুই থাক পুলোতে নীল তুমি ক্লেম সন ল ইংরুফিনি আর পান আর জন ইংরুপ কেপ লা পান পুলন্তে গ্রামীণ কয় রফ হ্যাঁ লাসে রিক পো কে লা আঠাক লা রিক ডেট লো পুলন্তে লা পিনে অর্গ্যানিক্স চেনং হি প্যান হারমি কম পুস পুস তামি রেগ ডোন পো আর বুন গাং সব প্যান পটিং সব ডোন পো আন পার্কে লাং টা পুদুং আবার দে রেজাত কালি হে এবং সে স্প্রে গান এবং সে আবে পুলোতে এলা পিনে টিং বং মা প্লাস্টিক তুমি এড করাই বেন পুয়া লাং টুং পো মান লো থাকতে ইবার নাং নে নিথম মানে পং পং লে তা ডা পিনাং নে আর নিং সামসে পিনে হে
1: লাগে অ্যাকচুয়ালি কপারি হল
0: লাগে যাং অব বাং লো লাগে
1: গলা জং সে লা থিলো তানে দা পেন তেরেক পন লাংদি
0: তেরেক মানে লা আক্রিম আক্রিম বাড়ি ডেট পেন প্রতি লাগে তেরেক নিলো লা পেন পুরসান ইচাক চাক ইচাক মানে রং রং ইলোতে হে থিলা তাম তা বান্ধা গবি ফুল কবি তুম পেন আন থা সুসেলা তুমসে জং সে লা তুম ফান পালন পামিয়েতে

0: i bete si bek, bet ni bek la son bunay nang po, la pen la tumpan he non la barika por bang ke, la parok nung ipu grenet po he. Grenet arum si padunan ko gila tumpan. Non la barika por bang ke. La grenet a lan kilir arum yung si padulo pulante, la tumkay ta ke lang pidunan po he la ta. Pen la tumta aledu, aledu ida mang la lo, je la tumman ke, a pen chit chit pen si sakep
1: sakep
0: amati ma la si la i bui ve long ben pen ana pen de ko ko tile tu ma
1: na li kon an ba klem klem ni la klem
0: dang thi wan an ke klem ni le ta te la lang lam chi man than ko ti me ti di
1: oh la par bi prui pon chalo
0: pro ha ha ha jong se ave ong mi sin ave plo te la pine pen sta me he na bojar bang la garden jo lang dung dung ijar pune pine he na ini na mo pui si pui si ri po da ona pu dung pon pri phong phong le pien da
1: ah ane si lang batai si ni ba
0: ane si nang ne he ane si batai si an ge nang ni ni ni pen ma ni thom pen la san
1: botora ling la
0: da botora ling
1: botor cham i bate ar bi jang ha hu san patang te la ta pi ok la tai po
0: la ta hormu yong si la mir mi du bang ke adang le bi hek pustame athe hala apeng se bidun hek la mati hala bang da chhe manan da diti
1: kelang di kon ba kana claim claim
0: lo sa ga thom lo sa phli la son se
1: la lo sa ga thom a me dinang li chu e pen ko an dok si yor long long no
0: do la lo sa ga thom ben an ta ni li sri trok si an an tang ka wang da diti la chi tai no a hi ge pa ju men ling lo la ke
1: kelang kelang di
0: la pen e phong le claim li re mati di no na rui ta claim lo te rui ni pen a ko war thuli po na son a yat pen ag mati la bang ya
1: adun tin ni de na sona le panang ka ju kang tu bang ke mie men du lo hipi lo pen mola sok su pen ang le pu la pen ka he du ko sona bidi me sinang li la king ke pen pa jok du lo
0: in king ke pa jok dun bang kini li bang ke pine record prophet la hai se lang pen pang wi po is prigan ban ap ho ne kai ke mar ap lo le no we son ni ni tham ba ar we yang pur lo pro te la in ki bon thuli po mati la in ki pa bon be ji phan sab sab absent po an par ge dak ke in ki lo la pen pli pli ge do eta damon elo an ke lo da in ki ke to chilo lo ke
1: an tila no ne jona ligi pu la bang so a doai la dak apen pen muni to hana ko pran pan hinu dak lo po ikali ji pula
0: kali la ki matro in ki pa ba un e phan chalo ke ang ni ma phan cha ne la so doai lo ang ke ai bong long pharo sira phoke ben mati di la pen chi so a ji ge an par ke lang se লিনক্রে ফ না লাং লং সামুসে শিবা জি মতি আথে লং লে পা রই তা গলিলা রং লং হাই ফানচট কে লগে
1: আপেন লাসো পর রং আথে লং লে রূপ স্থান মিলা বঙ্গে ইয়ক ফ্রান ফলান হেনু পি কলি দে
0: কলি লগে ধে লাইন কি ফান ইন কি পা থি ফান চল লগে
1: ওলা সন সিনালি লাইন কিং গেট পেন মঙ্গে পা ইয়ক পন্তি লা রং আই কি সে গুনি পেন তা লাই পেন সি ইয়ক ইন পু
0: কলা
1: এতে লা নন ইলি তো মানে থানা আনহান হেপি লাই ধনিয়া মোলা সকসু লাই আহান কে কি নালি সুমক্রুমা মতে জয় কে মা ক্লেম থানিক জিমা
0: নিলি মাথা তিন দে কিসুম দু কিসুম কেলা ক্লেম রা বারি গাবি মানে একটা ইসন ক্লেম লো তং দে ক্লেম বমে মেম পেতে দি গেলা কেতন ই পহে yo la poisa le long voice está me bang phan che hang me me la lo la no pin ke claim town e lo ma hut pen mang la lo pin up cheng po po ar wing jang du yo la ha ha pen sap sap sup sup kam thai sung du ge du he si ta la poisa ke deng teng de sakuri to man ge so si se ma tha da
1: la son pli a hana khitina li claim dek pen chiklen thom pli si enjoy di la la so চিকলেন থম প্লিয়াং বং নালি কোন ভাগত নাং কালো ইক পো সুরি থ্রকে প্রক্সিকে বাক লং জিমা
0: থ্রকে প্রক্সিকে বান গে দো হে
1: নং ই দিলা
0: থে লালো ক্রস পনাং ওয়াই মতি
1: ক্রস পনাং
0: ওয়াই মন হে আলে আম পেন পসন না ইন কি দো ওয়াই নাম পনাং ই হে পিপস তা মে কে অটোমান আরনি পনা হাজারা পুরো আরনি হে
1: গেলা
0: আরনি হেটা পনাং ক পথে লালো কচারলি ক্রস কদু গবি পথে মা হেম টং দা দন জক প্লট
1: টং দা জক প্লট দি লালো আলা আসি কে ক্লেম গে সুং ও পুতা পুদাম উনি জয় কি পুতা পুদাম উনি নালি পেন নি গেন তো মগে
0: লা পেন লা হিপিয়ে কি টি ইয়ং সি ক্লেম ব্লোতে তে বক্তরাই তুম তো নাকা হন তুম দু আ

0: lan li tampan chu neng ri la
1: me pik lam lo tena sa unang li la bang so lam than bon ta apor lam do ko pot li tum pin la bang so han ka tiki a patha ke apan le in tonik na nali phanta po an por ka duriang bong ason son han ka tiki a patha than pa chini a por churu pik lo la pe na li ki claim ki da ma sai long sita me ar nam pari the li her jumi pa pi dono na claim me da me cardom
0: cardom
2: লাপন পড়ং লিতু পিনি রং রোবাজা মেকং দেং লং পেন বাড়া পড় হুট হান পার্ব কাতি

0: Rengkapang reng lake, aki mi alam kalilo. Sonse, marada pi aki so pusitame, aki mi kalilo. Maradang bongpen, mithan kapang reng hen lomoni datum ison aning kidok. La sonse mithan aki so, mate, canine parvovirus infection, ko sonse ki long ma, la penke ko sonse ke kapa mejima, la hayalam kachitan jia panpura. Manja fodar demonstration farmalong, a manager, Dr. Rugasen apansi, chupa iglo. Elang linon ladak studio arluna ingni igerlo. Lasi, radio nangkar judun arada tumapan. Akashwani dipuwe hinpen kardom nang pajir iklo. Lapenang lipan setame kardom nang pajir iklo aki hai kardom.
1: Kardom.
0: Tangte doktor aki hai. Kanain parvo virus aki sumat kupia son lo la soput hak nang li. Radio kar ju arada tumapan tan ikjima.
1: Aprang si, radio nangkar judun kardu kwe ratumata nili hinpen kardom. Kanain parvo virus infection ke... আজর ডিং ওলো বা বান ওলো ইসিয়া ভাইরাস ল লাকে ডিএনএ ভাইরাস পুসি পুপু সো আপু থাকে কেনাইন পারো ভাইরাস পহিন কে আউরিয়ান কে কেনাইন পারো ভাইরাস পুডো বাতে কেনাইন পারো ভাইরাস টু পুতা পুপু সিপিভি টু বাতে পারবো পুতা নিজে যে কমনলি কেনিং জিলো লাকে লাকে কন্টিজিয়াস ভাইরাস পুসি নিতুম রেঙ্গে লগলাম পে নিজে যে পলো কি উন সাপ প্রাপ্যে চিউন কাছি উন প্রাপ্যে গান মেথানং বং প্রায় মানে কেনাইন পো স্পিসিস তুমং বং আনকে লাতুম কচি উন প্রাপিক লাসং বং কে মেথান দা থেকলো বাতে উলফ বাতে লা হিয়াল হিয়াল তুমান্তা উন লাসং দা থাকসি বেলেক বেলেক কেনাইনা জাতি তুম আনান্তা লাসো কে সো কে চি উন চি উন উন আনকে ইতুম কে থেক দুনং আনকে নন রিসেন্টলি রেকর্ডস লং থেক দুনং কে মেং তুমংটা কি উন পুটা থেক দুনং ল এনি কে কাই কে মানে মেং তুমহান কে তুমকে ঠেক নুন লং কে ভাইরাস কে ফেলাইন পেন লিউকোপেনিয়া পো ভাইরাস এনে কি কি উন সিতা নন আকো কি মি ঠেক নুন লং কেনান পারো ভাইরাস তুতা লা তুমহান এফেক্ট পুতা আর কোট লং ললো সে সো ভাইরাস নি তুম প্রায় কে ঠেক লং লং কে লা কাংসাম আহুত পাতি লা কাংসাম কাছি উপ হুত পেন তিল মানে কে ফাং অক চেং চিয়া প্রাং প্রাং লা সো হুতে ভাইরাস আউটব্রেক কাম কে থি তিতি ইতুম লম লাক লা কার্বি আংলং কাংটা প্রায় মিঠান পাংরিং তোমা পপুলেশন তুম আংলং তো তুম ঠেক দুনংল লাপেন লাতুম স্পেসিফিক প্রায় স্মল মানে বিহেক লা আর্টা ননহেসি কে জাইলাং পু তোমা মিঠান তোমাসি এটেক টেক মানে আপ টু ওয়ান ইয়ার নিতুম প্রায় ঠেক দুনং কে টু টু ওয়ান ইয়ার আং বঙ্গা মিঠান দান কে এফেক্ট ল পল উইদিন ওয়ান টু টু মান্থস আং বঙ্গে আপায় আচুলাং চুল সুবম লাং পট লাতুম আপাই পেন আজা কং চেলং লং বা ইমিউনিটি ডেভেলপ তিতি লাসি লাসু ইসে খুদ বাংকে লাসু ইনফেকশন ঠেক দুনং কে প্রায় ঠেক দুনং ও ই সিতা লাসু পেন ফিলো পুটে আপাই পেন কাছি ও লোতে ইমিউনিটি বাং লাতুম অটোমেটিকলি নাং ডাউন পপট আ ভাইরাস বাং লাতুম হান কে টেক জয় পিকলো সো আপ টু ওয়ান ইয়ার আনকে দোয়ান বেয়ান মেথান না তুমান তা হান্তা সাসেপ্টেবল ল নিতুমকে কে ঠেক দুনং আলাম মঙ্কে লাপসুলো কেটামান ব্রিড দো স্পেসিফিক ব্রিড দো দো বেশি লাতুমহান এফেক্ট ফেক রট ওয়েলার্স তাহ জার্মান সেফার্ট পো লসন সন এক্সাম্পল দো লাতুমহান তে কি উন বাং আসা পো প্রাপচেট লাপেন নন বাংকে নিতুম ঠেক দুলং ল প্রায় পিনা আন মেথান তুম লোকেল মেথান মুখা ডাক দেশিয়া মেথান তুম মুখা সেটা লা আসু তুম আন ফানকে চি উন লাভ সাইডে আসো কিছু চি উন প্রাপ্যে নিতুম নন লা প্রেজেন্টলি কে রিসার্চ সুই বম তেং বলতে আপ্রাং প্রাং কে এনে কে সিপিভি অঞ্চ তো নন মাঙ্গে ঠেক দুলং ল সিপিভি টু সিপিভি টু সি বিসি এফেক্ট আকো সিপিভি টু দা সিপিভি টু এ পুরা দোলাং আকো সিপিভি টু বি পুরা দোলাং কালা সিপিভি টু বি বাং সে আর বিসি কে এফেক্ট পুসে কে ঠেকলং
0: কালাং কালাং
1: সে লাসোয়া কে সোকে নিতুম কি উনলো বলতে মেথান তুম মানে সনপুপহ উইদিন কি উন পেন উইদিন থ্রি টু ফোর ডেজ আং বংলোতে আসিমটম নিতুম থেকলং লো লাসোয়া প্রাংসি আজাদ সিতা মানে কুপিমাতা কে নিনাইংটা চিরি নেংটা অ্যাডভান্স পেয়েছি লাসোয়া পট নিতুম চিং চিংবাই থুনাং লেটার অন
0: কালাং কালা নাং চুরো ইগলো এ কানাইন পারবো ভাইরাস কুপি আসন ল লাসো কিছু লাসো পুঠাং নাংলি রেডিও কার্জিও রাদা তুমি ফানাংলি থান পাজির মিয়া পট তাংতে ডক্টর কে হাই লাসোয়া ভাইরাস মাতে লাসো পারবো ভাইরাস কো সন সে কাছি উন লমে থানা তুমাং বং লাসো পুথা নালে থানিক জিমা
1: ও কাছি উন কে প্রায় কে তুম ঠেক দুলং কে আহি পেন
0: কালা
1: আহি পেন ফিসেস আহি পেন ঠেক দুলং জি বাতে ডাইরেক্ট কন্টাক্ট

0: Ante, doktor ke hai i jona mi than jong si la so parvovirus aki su long lok lo pulote nang li tum kuson si se kilang ik lo la ho
1: si kilang phan pulote ni tum mane eni ke ahok pelalam ke lason viral disease phan ke ajat ta treatment abi in reality ke viral disease han ke ni tum treatment ya ta pipi
0: kala
1: va symptomatic treatment se ajata dake pipi alang han supportive treatment people symptomatic treatment people non etum symptom theklong po a symptom long theklong ke aning ke ba laning ke ba joini phasi aning ke ba adowai people ante abang long la dehydration nang popo la so joini po nitu fluids pg aba saline pg ala long si antibiotics secondary infection palong le phan antibiotics pg diarrhea dolo pute anti diarrheal pidunji la long si diarrhea pavide ji phan ba pok chokor ba pok su pavide ji phan pidunji symptom isi ko dak isi thegnu long amonili asabu nang than ting ni buklo jo later stage long thegnu long ji ala ahia bang ake air sinang chonji
0: kala
1: mane virus bang attack po mati di attack lo pulute kaita newly developed cells along se attack tek newly developed cells on attack polote mane lasi 1 to up to 1 year to hansi pray sokiso theklong cholo polo newly cells develop a cells lang la tumke abang ke kachit ke develop long lang nonsi la so joini pola soke develop ji a joini pola tum bang ke hadak si ke attack dam se ning ha anke intestine polote la affect affect a cell ke nonsi la tum mane kimi kimi develop bom lang mati hadak si la tum attack dam po la attack po anke la chola po সেলস মুখালা ভাইরাস চোলাপো লাসুকে চোলাপো জইনি পংকে আমেক ডোলা পোলা লামেক ডোলা পোল সে আহি নাঙ্গে চন হতা আবি কি নি থু আনসি মানে নাঙ্গে চন চন লাসুই লাহাই জইনি লো যদি হাইড্রেশন কে দাম দাম কে হ্যাঁ সে লাসো ফানসিং কি নিতু মাঙ্গে ট্রিটমেন্ট হুট বাঙ্কে লাহাই হরমু মাথা এট পেন্সি সাপোর্টিভ ট্রিটমেন্ট মাং পিডুন থু বম্প প্রায় আঝেক দিম লং মাঙ্কে নন লা বেঙ্গালোর টা হচ্ছে নাই ঢল হাই লোম নিতুম থেকে নং মাঙ্কে নন মাঙ্কে লাতুম মাঙ্কে অ্যাডভান্স টু চেলো প্লাজমা তা পিপিলো ব্লাড ডাইরেক্ট ট্রান্সফিউশন পোকে কালি হ্যাঁ ব্লাড পেন প্লাজমা ওলাই প্লাজমা তা পিপিলো ইমিউনিটি বা ডেভেলপ বা প্রাপজি ফান ইতুম অলপ মাংকে আনতা তুম সিমটোমেটিক ট্রিটমেন্ট পেন সাপোর্টিভ ট্রিটমেন্ট ন সিনমটা দোলান আফুসো পুটে আফুসো আফানটা পিদুন প লাসে বি কমপ্লেক্স ইঞ্জেকশন মুখাটা মাল্টিভিটামিনস লো হ্যাঁ লাসন তা পিদুন পো
0: কেলা কেলা চুরু ইগল কে হাই নালি ফান তাতে ডক্টর কে হাই নন হেড নালে কি পু এ ভাইরাস ফানকে হায়া কিসু ওফানকে সেগিলাং জি ফান আদোবাই দারু নন মামাত আবে পুলো তাংতে এ কিসু অলিং সে নাংলে তুম লা সে লাংদুন বম পো তাংতে লাসো কিসু মতে লা পারবো ভাইরাস কিসু মে উন মা লাহো তাংতে
1: নিতুম প্রায় ট্রিটমেন্ট ক্লেম লো পুলোতে কি মে উন সিকে থেকলং মে উন এডা তা দো আলাম থে নিতুম মানে গ্যারান্টি পিউ নি লাসো কিসু কে আধেকা সিরিয়াসনেস কো আনুনি ভিরুলেন্স কো আন নিলা সো আলাম দকতি জংসি এফেক্টেড বাং কো আন লেভেল লিলনি জংসি এফেক্ট পিক আনু ডিহাইড্রেশন বাং লিপ পিক আনু তে নিতুম বসাই উনি দেতা দদ কো আধেকে তোমাকে আসাবো আরলো পেনা যা কং ইমিউনিটি মেসাবো মিশন তুম দু পুলো তেলা তোমাকে চান্সেস দো কে বাসি জি ফান কেরেং আগি ফান প্রায় মেথান নুকে কেরেং রি তা দো আঙ্কে নিতুম মাঙ্কে নন মাঙ্কে লাসি সাজেশন পিজি বাঙ্কে প্রিভেনশন কোসন সি প্রিভেন্ট পোমাল আসি তুমকে সাজেশন পিপি ভাইরাস পোহরমুকে প্রিভেন্ট উন লাগে আর্লি ভ্যাকসিনেশন ভ্যাকসিনস অ্যাভেলেবল দো ভ্যাকসিনস আলাম নিতুমকে নকে সিঙ্গুল পারো ভাইরাস ফান পিপি নলমকে মিক্স ভ্যাকসিনস দোদো মাল্টিপল ভ্যাকসিন দোদো ই সিবেট আডোস লংসি ডি এইচ পিপিআই ভ্যাকসিনস পিপি ডি এইচ পিপিআই মানে ডি ফোর ডিস্টেম্পার ডিস্টেম্পারটা এসিয়াকে সোলো এইচ ফোর হেপাটাইটিস পি ফোর পারবো ভাইরাস অ্যান্ড পিআই ফোর পারা ইনফ্লুয়েঞ্জা ডি এইচ পিপিআই সব ভ্যাকসিন সি নিলিতুম পিপি চেকলো জনি বা এইট উইক্স অনলতে ফার্স্ট ডোজ নিতুম পিমেল লাপেন বুস্টারকে আফটার ওয়ান মান্থ নামে নিকা নিছিল বাতাইছি লাসোয়া ভ্যাকসিন বাং পিলো পুলোতে প্রিভেনশন উন প্রায় আমি থানতুম নিদুম থাকলাম লাসো ভ্যাকসিন পিদের ফিলোতে কি উনার চান্সেস কম ও সেটা ভ্যাকসিন পুলোতে পিলো পুলোতে ইসি আপর দোদো ইমিউনিটিকে ডেভেলপ ফান সাপোজ পিনি পিলো পুলোতে লাইক 15 to 20 days কে আপর নাংজি ইমিউনিটি ইমিউন সিস্টেমকে ডেভেলপ ফান লাসো ভ্যাকসিন কাম কি পিয়া ফান সো লাসো এসে একদম সে আকো লাসো কিছু বা উন্নুন লগল পুলোতে চান্সেস দো লাগে মানে এফেক্টেড জি মানে ইনফেকশন লাগি লোক জি পো চান্সেস দো
0: না চুরু ইগলো নালি ফান পারবো ভাই

0: Yes, aki so apatak pinang ani lije tandam long lojo kachire ko son ma seta minang li non het pen than iglo tangte non het nang li mi thana tuma phan ing prim gipi la so patak nang li kaning je hepatitis alam seta minang li ning je pon tangte mi thana tuma phan ta hepatitis aki so un mala ho mala pen muni da tuma phan ki un a hepatitis pen isi vet lo mala so patak nang li ke than paklar ijima
1: hepatitis un la tuma ta tumta different different ke sudo
0: kala
1: সেটা মুনি তো হেপাটাইটিস তা প্রায় ভাইরাস ভাইরাস ডিফারেন্ট ডিফারেন্ট চট লা তোমা হেপাটাইটিস তা লা তোমা তা উন লর লা সো ওয়াই লা তোমা মানকে কেলা লা সো আর কিছু মানকে মুনি থান ফেক ফি হ্যাঁ মুনি তোমা কে ফেক কে বেলেক লা লা তোমা কে ফেক লিপাই বেলেক লা
0: কালা কালা এ না চরু ইগলো না লিপান এ তাংতে এ হেপাটাইটিস পেন পুথত এ কানাইন ডিস্টেম্পার ভাইরাস পুতামে না লিপা মু কানিং জে পন্ডো তাংতে কানাইন ডিস্টেম্পার ভাইরাস কে কপি আকি সোলো লাসো পুথাক তামে না লি থান ইক জিমা
1: ও কেনাইন পাবো ভাইরাস বাং কেন ইতুম চি থান লো চি ডিসকাস লো সন রাখ থাকছি কেনাইন ডিস্টেম্পার ইসিয়া ভাইরাস লো কেনাইন ডিস্টেম্পার কে লাকে আর এন এ ভাইরাস আমুনি লিপুল কেনাইন পাবো ভাইরাস কে ডি এন এ ভাইরাস নন লাগে আর এন এ ভাইরাস কেনাইন ডিস্টেম্পার বাংকে সো সিডিভি পুটা নিতুম শর্ট ফর্ম পেন পুপু বা ফুটপ্যাথ ডিজিজ পুটা কমনলি আমি আন দুদু লতা ইসি ভাইরাল ডিজিজ লো লাকে কে লা বাংকে কে এফেক উন আরেঞ্জ থেপিক প্রায় পিনাং আনা অ্যানিমেলস তো হানকে এফেক উন নট অনলি কেনাইন মানে আমি আনছি কেনাইন বুঝ আন্তা কে এফেক কে ঠকবাম আন্তা কে এফেক থেকদু নং লো পান্ডা হান্তা এফেক থেকদু নং লাপেন ফক্স তাহ কয়োটি তাহ লাহাই তো হান্তা এফেক লো লাপেন নিতুম থেকদু নং টেং পুটে হলা হাগরা সিল লা ওয়ালরাস সিল লাহাই তো হান্তা এফেক লাসো কে সুকে পুসি কে পু রেকর্ড লংকে সো লাসো কে সুকে প্রায় মুনি থানকে উন এ সেটা লা অ্যানিমেল পেনা আন অ্যানিমেল তো হানকে উন নিতুম থেক দু নং টেং পুলোতে আর সিমটমস কে প্রায় লা কেনাইন পার্বো ভাইরাস তুম আসন সিলা তুম হান্তা কিছু ঢেকা সিমটম কে সিমিলারিটিস দু সেটা ডাক কে হান্তা আসা ও প্রেকচাত বাংকে ইসন বাংকে হলা নিপেট নিপেট নিপেট কেসু ফুটপেট কেসু পুলু মানে দিদি আলাং তো ফুট লং হেদে পোস ইং টাং পিক পিক জি হার্ড পো চে মান লাভ জিলা সফট নে সফট সফট এনে কে মিঠান কে সফট ও মতে লাকে হার্ড লাপ পো লাপেন আমেক টেবের এসন মাং থেকলং জি লাপেন লাপেন কে থেনা একো দোলাং ডাক বাংকে নার্ভাস সিস্টেম এফেক্ট দে রেটি নার্ভাস সিস্টেম লে এফেক্ট লতে লাতুম এনসেফালাইটিস তা ডেভেলপ তা দোদো আধে নাং রিতুম প্রায় থেকলং জি সিমটম আধে কে মিঠান তুম ট্রিটমেন্ট পিপে বা স্ট্রিট ডগস তা থেকলং লং আধে আবাং ক্লেম হির দোদো আহো পেন কে আফু মা আফু কে ক্লেম রে তো মুরাত তো মুখা কে বাং মাথা জি ও লাগে মিথান জো কে কান লগ জো পি ধয় নে পু মাথা রং দি কালি লো লাগে কেনাইন ডিস্টেম্পার কে সোলো আফু পা কান রে সন থেকলং জি আবাং পা কান রে সন থেকলং জি বাতে আবাং ক্লেম হির তা দোবের জি লা সোকে সোকে লাই সন লো আপেন কেনাইন ডিস্টেম্পার ভাইরাস জংসি এফেক্ট লো পুলোতে প্রায় ম্যাক্সিমাম মিথান কে 100% মর্টেলিটি চান্সেস দো মর্টেলিটি চান্সেস দো মানে থিবেক পু অসংসি দো বাতে মেসিয়ান আমি থান মেসিয়ান তো কালাং লো মেসিয়ান আমি থান তোহান উইথ ভ্যাকসিনেশন যোসি বিপি দা লোতে লোহানকে এফেক্ট বেক পো জংসি এফেক্টেড মে থান বাই চান্স পেন ট্রিটমেন্ট পেন মেডিয়াত লো মেডিয়াত পেন আফিল পুলোতা আধে আিমটমকে আকাইছি দকগতি নন সসন নার্ভাস সিস্টেম কে এফেক্ট বাংকে আকাইছি তা দকগতি এসন মাংলা আবাংকে ক্লেম হির মেথান মাংকে যেনবা আলা বেমার কেলং হুট বাংকে আনচুচি দাত পোমাতে ইয়াচুচি দাত পো টেম্পারেচার দো কপ পর লাহাই ট্রিটমেন্ট জংসি তাং এট পেনা ফিসিতা আন মাং না চিচু তাহাই সেতালা আবাংকে ক্লেম হির মাংকে হেদি আকাই সিতা দো কক তুনতা দো দো
0: কালা কালা ই ওতাং তেলা ই মিথান জংসি লাপু ক্লেম হোর লো পুলো তেলাকে এ কানাইন ডিস্টেম্পার ভাইরাস লো পুচিনি দাতা চলো পাজালো কদি
1: এনে কি বেলেক বেলেক তা তো ওলাং নসসন কে এপিলেপসি তা হল হাই তা তো ওলাং এপিলেপসি তা হল হাই কে মানে মানে তুম ডিফারেন্সিয়েট করি নেন আমি থান ইপিলেপসি তংকে দোলনে নে তংলা কেনাইন ডিস্টেম্পার তংকে লাগি লাসি তুম ডায়াগনোসিস করি লতা নলমকে কিটটা দো এনেকে ল্যাবরেটরি টেস্টিং পুলোতে এলাইজা দো ইয়াত দো হেডি সিতা অ্যাভেলেবল নন কিটটা দো কিট লংটা ইমিডিয়েটলি কেলাং আফানকে কিট লংটা লাংমে
0: কালা কালা নাচুরু ইলো ডক্টর কে হাই তাতে এলা কানাইন ডিস্টেম্পার ভাইরাস তা মেলা পারবো ভাইরাস আসনসি কাচি উন প্রাপ ও বাজার মাল হ
1: কালা চি উন প্রাপ পে লাসি ওয়াইল অ্যানিমেলস তোমার নামটা লাতুম গেছি উন পিকল টাইগার তোমার তা কমপ্লেন দো চাইনা লং তো রেকর্ড লং টেম্পল চাইনা লং ক্যাপটিভ পান্ডা তোমার নামটা এফেক্ট

0: Kana.
1: nervous system ta nervous a system a effect ta infection ta la tum thek dunong lo effect
0: Kana.
1: lap lo whole body effect lap lo
0: Kala kala ina churu iglo la supu thang nangli ki than kapajir mi apot tang tila ka nine distemper virus ke kuson se nangli tum se ki lang iglo ke hai la ho
1: ene se ke ni yamu nang thano som virus phan ke ajara treatment abe
0: kala
1: doctor nili tum supportive treatment si unchola
0: kala
1: current distemper huta nili tum la diarrhea duji por amu same parvo virus son si nila ni ke bang da du po higi jang da dupo potsi la so potsi la tuta la ha do wai ako pinun thupo ani pa ang we phan ani hi ke pa jang je phan batela fruits la ha pidun thupo la long si anke amu ni lipu sa abang ki paklem la anti convulsion ba mek pa jang jo ya sona do wai pusi punang kopo la sona do wai sin ni tum pri pipo
0: kala
1: abang ki paklem pa kom phan unana mek jang lan mane mek jang ong mi ong po sistema jalo so hut bangke
0: kala kala ena chiro iklo na le phan tang ta ke hai e nona bangke kachire mekapan sinili nang lipanang kar juthuang tung ki ongdung amuni la tum methan kapang ringa ning hang oposi laya ki suben ka pajok je phan abidi jut de titi pamunang liki chenga huthan lo abar pi pensi paro virus ke kachi un un titi pu tangte la hai pen ku son si ka pahi lu pola so ki su ka palong le je pha la rada tum phanang li than pajir mi ekjima
1: batai si jong si expose de lo pulote lage vaccination ke damun elo
0: kalang lo
1: expose de ra filo pulote quarantine cholo
0: kalanglo
1: animal quarantine nang po inke jongsi symptoms ang thek ba thek dunong lo plote treatment afan pon phet nang po
0: kalanglo
1: and ben disinfection kuri pa minang po alam the parvo virus long mangke peculiar ang nim duji la so a hi ke jang ang nim kam ke the
0: inke
1: jongsi na litum pray dok onar dunge chinita hai je hospitals long la tum dam bolte la so a non la non April ciklota duji April ciklota dobom lang atu mi an itum theklong
0: kalang
1: from December ba January lompen till May loman la so kisu theklong so hala hospital le dam lopulote muni tu mukha bo bangnim ke tanta hopo angnim huchi di phedana so la su hutte dito agomong la paro era solute angdom false smelling kam thititi
0: kalang kalang
1: so la so disinfection kuri paminangji hemjong si nangtum kinilote disinfection of han phenyl ba sonak thak chemicals dola different chemical la penta disinfection chikuri pa mi si kimi la pen jong si la si nirutum hodai suggestion ta la heno je vaccination animal jong si jailo pulote jaidet pen up to 8 weeks but it ciclojonian kelilote vaccination mangke nangtum pidam phit nangpo padar de pin pen non ke vaccination ke available side hospitals long matke government supply ke abi lake private long si namdam nangji namdam po lage kalite ni tuma long levanta choklo ni tuma biji bangen am pipidun po seta ke long mangke lage privately si longji government supply ke lage available abi
0: kala
1: la so vaccine mang ke apor pen pidunang po first ciclojonni hot bang pilo polote ap ke la so booster dose pithunang lang after 1 month
0: kala
1: ciclo jorapi booster dose pidak po amben kan si long batai si pipon ron nang po
0: eh nang churu iglo nang lipan tangte la non parvo virus punon distemper virus punon la hai ke he malong ku pilone kilang pen phuthulo ke kimi unji pe kalilo dia ke hai la ho
1: neli pudami pulote hospital long ke ponse ke mi alam the hem long ke nale tum ahotmen der bala treatment ke claim ja na ke claim ji ba saline biji nai pe munit tuma der chat ta hai mi angeli ji ba monitoring une der ta hai mi la si প্রায় হসপিটাল লং পোলোতে হাডাকে মনিটর জি আমি কই পট হসপিটাল লং সে পন পোলোতে মিশন পো
0: এমন
1: সে ডাক মাসে আহি তাজাং লাং আজাদ লাং আসন দো ওজি টেয়ার টেয়ার পিক আকে সোতা কে প্রায় ডক ওনার্স আর তো মুখা কে এক্সপিরিয়েন্স লো বুঝে নিলি বিলিভ কারো নিলি থেক দু ওলো পেনা আনা ডক ওনার তুম কমপ্লেন কে লাজে আসু তুম মুখা লাসো কিছু আভুর পুলোতে কাম কি থিতি
0: nang chiro iklo nang lipan e clardak pen mithana ki su lapen ke kosong ka chire nang jima la so puthang nang li e ki than ka pajir mi apot tangte ituma khei punang ho ili arlenga tumge mithan ka pangreng aning hang pik seta me kosong ka pangreng nang jima lapen ke doktora tuma long mate se ki lang hema long ki pon puke aphaing aro tangte e mithan ka pangreng aning ki hang akar biara da tuma phan puna la tuma phanang li kosong se ki than gang tunglo la mithan ka pangreng je puthak
1: নেলি কে লাসন সে পুকাং তুম যে মেথান জং সি নালি তুম পাং রেং লো পুলোতে লিশ মানে আরি কে কক ইয়ারি

0: lapona porang litu english alun aja mekeng dengalong pen ason son alun arjuk lang tanglo lasi pini kya porte chogi tanglo pachi english alun kerot ke parju aja mekela pansi kerot kang toneglo nali tum jai mekar jilong bom lake akaswani dipru pen jai meke pachi tapon bom lake fm band along pen megahertz pharoi sira tok bor rasur ke lapena bangso jai meknang litum res app lapen News on your app along penta arjilong ichi. Radio karju kaching honerat. Tangte pini lamjirang deng along pen. Chihut chiput lamjir arjik sinang. Pini chihut chiput ponji athe piya lam laki. Child marriage is a social evil. Mate arta kavi pen pisuke en pinan ke duke ham phangaphan. কাফের মিমি আংঠেক পুলবংস পুথাক চিহু চিপুত পঞ্চিয়া তুমলাকে জীবন বি এডভোকেট লাপেন হুট বাংলাকে ফান্দা টেরন ততাংতে আলালি তুম বাহিনী আংবং কাচিং কি চিথানা লামজির আর যুগ সিনহা
1: আফ্রাংসে রেডিও কার্যার আদ আনাফানস্তামে নিলিহীন পেন সুরি সুরি নিকাং সামা কার্ডম পাজার ইগল পিনি চাইল মেরেজ মাতে আর্টা কিজুম অসমারাতুম চে এন চে দো পেন কাপা জক নিং আত থাক কাচিং কি চে থান জিয়া ফানসি কাবর ই লাসে লবাং সলাম থে কে থান পঞ্জিয়া ফান অ্যাডভোকেট আবাং ফু ফান কাচফা পন্দ আলাং লিমেন লাকে জীবন বে পু লাসে একে হাই নাংলি ফান আফ্রাংসি রেডিও কার্যার আদ আনহীন পেন লাপেন কে আকাশবাণী দীপ হীন পেন সামে সুরি সুরি নিকাং সামা কার্ডম নাম পাজার ইগল
2: কার্ডম
1: তাতে একে হাই পিনি লিতুম কাচিং কি চেথান পঞ্জি আলাম থেকে মেহেজং সুতামি নিলি থান পাচিনি পনল লাসি নাংলি হিন পেন চাইল মেরিজ আফু থাক মাতে আটা কিজুম পেন ও সমার টুম ফান কাচে এনচে দো লঙ্কা পাজক দুঞ্জি আফু থাক থান পাচিনি পন ইজিমা
2: তো চরল এনতে লবাংস আ চাইল মেরিজ আফু থাক নিলি উন আন কে পাকলার পাচিনি পন ফানসি নিলি চে সিগল লপে নিলি চেং পনে ফিটপো লাসি চাইল মেরিজ কে ইলিতুম ইন্ডিয়া লং দেলে পিনি পিনাক নং প্লাংবং পু আহর মুগালি লাসে পিরথে আদাং পেলং সেতামি লবংস চাইল্ড মেরিজ বাংকে হো আপ্রাং বেন্টা নং কি প্লাংতং মাতে নং কি মানতং লাসে চাইল্ড মেরিজ বাংকে লাপুল ওসো মাতে আর্টা কি জুম হেগো সোমার আতুম কাছে এন কাছে দো লাপেন পাংরি পাংডন কে ক্লেম ফানসি চাইল্ড মেরিজ ফুদামলো লাসে লাসো চাইল্ড মেরিজ কোসংসি কে খাং উনজিমা লাপেন ইলিতুম ইন্ডিয়া দেদালং কোসংসি লবং সো চাইল্ড মেরিজ আবং কি পাজক পঞ্জিমা তে কি পাবির পঞ্জিপু লাসি গভর্নমেন্ট পেন ইসি আ এক আবং লবং চে পাপাস পনল মাতে সেলাম পনল আ এক আমেন গে দ্য প্রোহিবিশন অফ চাইল্ড মেরিজ অ্যাক্ট 2006 লাসি লবং সো আ এক কি পাপাস পন মাতে কে সেলাম পন কে জেসে মেট পেট কে আর্টা কি জুম হেক মাতে চাইল্ড মেরিজ কোসংসি ইন্ডিয়া ডেট আলং বাং কাপড়ে কাপড়ে আডেট পিরথে আডাং আডেট আতুমাসন কোসংসি কিপা জগিমা পুলা বাংস মাথাসি লাবাংস এক বাংকে ইন্ডিয়া গভর্নমেন্ট আতুম সিতামে সেলাম পনল মাতে আস এক বাং পাস পনল লাসি লাবাংস এক বাং সেন্ট্রাল গভ অফিসিয়ালি গেজেট নোটিফিকেশন পাকলাং পনল লাবাংকে ফার্স্ট নভেম্বর 2007 আনিং কানসি লাবাংস আ এক বাংকে ইফেক্ট পনল মাতে লাবাংকে চেং পনল লাসি লাবাংস এক জেসেমেট পেট কে লাবাংস আ এক কে সেলাম মাতে কে পাপাস পনকে কোসংসি চাইল্ড মেরিজ মাতে আর্টা কে জুম হেগা সোমার আতুম

0: আফান কাছে এন গাছি দো কিপা দো দে দেজি মাতে কোসম সে আরটা কি জুম হেগো সোমা রাতুম আফান পাংরি পাং ডন কে খাং জি লাপেন লাবাংস আজু তাং আফান কে পাবির পঞ্জি আফানসি জেসে মেট পেট কে লাবাংস আ এগা বাঙ্গা সেন্ট্রাল গভর্নমেন্ট বাং ডেং পনল
1: চোরো লক্ষাই নাংলি থান পাকলার পনপথ তাংতে একে হাই নাংলি ফান আর্জু বন্ধুলাং চাইল্ড ম্যারেজ আফতা কে নাংলি মহেজং বনসামে থান পাচিনি পনল লাসি লাদাখ আর্টা বাংকে কোয়ান আর্টা ফানসি কে জং নাম লক হাই
0: লাসি লবাংস আয়েক আলং পেন দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 হলবাংস এক আলং পেন সেন্ট্রাল গভ পেন কে পাপাস পন মাতে কে পাকলাং পন আতেং পেন পুলোতে আর সুসুমার তুম আর্টা নিংকান খ্রেনার ক্যাপ প্লেং মাতি কে পিনান দুন এ নিংকান খ্রেনার ক্যাপ পেন আবের আন পেন পিনান কিদু প্রতি লবাংকে থেদুং আপি আপু পেন চেংল মামা লবাংস পিনান সুমি কি পিয়লং কাছে রাপ ছিতু দুন তুম আন বাংকে আদাই থে টানদু লাপেন পিনসু সো ফান লবাংস এগা তেং পেন পে ঠিক পনল মাতে পে নং পনল লবাংকে নিংকানিং কয় রাই সি প্লেং ওয়েক নংজি লান সি মাদু আসুমার সে জামে লান সি পিসু সুমি এন উঞ্জি জং সি কোমানে আসুমার জং সি নিংকানিং কয় রাই সি পেন আবের পেন পিসু পে এন দেট মাতে পাংরি পাংডন দেট পলতে আপি আপো আতুমসি আদাই থে তান্ডো লাপেন হলাসো পাংরি পাংডন লং কমাত মাত আতুমসি লাবাংসো কাছে রাপ চিতো দুনমা হলাতুম আনসিতামে আদাই থে দুং দু
1: তং থে কে হাই জং সি আর টা প্লিং প্লিং কো পেন চে এন চে দো দেট প্লন্তে কুপুসন সি ক্লেম নং পো কে হাই
0: জং সি ইলিতুম আরটা কে জুম হেক পেন আসো মারাতুম আর সো বাংটা নিংকান ক্রেনার ক্যাবা বেয়ারসিদু জং সি পিনসো সোতা নিংকান ক্রেনার ক্যাবা বেয়ারসিদু পাংরি পাংডন দেট চে এন বাছি দো দেট পোতে লবাংকে হিন হিন আপি আপো তুম আদাই থে তান্ডো লাপেন কুমার নে তুম জং সি লবাংস পাংরি পাংডন লং চে রাব চি তো দুন দেট রাব দুন দেট কে রাব দুন চ তাগালো হল সো আদা মাসার কি ক্লেমার লং মাতে পাংরি পাংডন আলং কাছি তং দু না তুম আন কে লবাংকে থে দুং আদাই দু লাপেন জং সি নাংলি নিলি জং সি লবাংস পাংরি পাংডন আর তাকে জুম হেক পাংরি পাংডন লং ক্লেম দেট পোলোতে নাংলি নিলি জং সি আর জুজু লং পোতে লাবাংকে মাদু সিজামে ইলি তুম কমপ্লেন পিদামে লাবাংকে জং সি কমপ্লেন পিদে লোপোতে লাবাংকে হলা দা সব আর তাকে জুম হেগা সোমার তুম ফান পাংরি আপি আপো পেন চেং লক হদাক রং আসা রু বাসার পেন চেং লক হলা সব পাংরি পাংডন লং কাছে তং দুনা তুম আন বাংকে লাবাংকে আদাই থে তান্ডু জং সি আদাই থে তান জং সি লং লক পোলোতে ফাটে কে দাম নিং দা নিংকান হিনি লা পুসন কি জং পন্ডো লাপেন ফাইন গি পিনিং দা লাক সি আন লাসন হল দাক কি জং পন্ডো লাস এক আতেং পেন বলতে লাপেন জং সি কি পাংরি পাংডন আসো মারা তুম আনিং কে হাঙা তেং পেন গালি হি হি আপার্টি আতুম মাতে হি হি আপিন সো আর সো আপি আপো তুম মাতে এ আহেমা সর তুম সি পেনে কি বাই পেন পেনে কি জুর পেন মামা লাসন কি ক্লেম আতুম ফানগে লাবাংকে মো পেন আ পানিশমেন্ট আদায় রেঙ্গি তুতে লাসো নি দা তু নাংজি ফাটেক তা নিংকান হিনি দু নাং পো লাপেন আদায় তা লাগে সি বাং তু নাং পো লাসন সি লাসো এগালং লাবাংকে পাঠিক পনল
1: আদায় লামো বাংকে নাংলি থান পাকলার পনতে মা তাংতে জংসি আরটা কি জুম পেন চেপা চর দেত লো বুলন্তে আলাং তুমহান পাচেকাক দাক পো মা মাতে কুপি সি আলাংলি তুমহান ক্লেম পন পাও খে
0: জংসি ইলিতুম রং রূপ আলং আং ডি সি পেন লবাং সো আর তা কে জুম হেক পাংরি পাংডন ডেট পেন মাদুটা থাং আ কমপ্লেন আবে মাতে মাদুটা থাং আলো কে পালে আবে আজাদ আবে পোতে লবাংকে ইংসাম রিজর্ট পোলাবাংকে
1: কালা
0: এ জং সি থানা তামে পালে রক মাতে হদাক চাইল্ড ম্যারেজ অফিসার তুমলং কমপ্লেন আলো পালে রক পোলতে লবাংকে হলদাক ডিস্ট্রিক্ট কাউন্সিল কোর্ট মাতে ফ্যামিলি কোর্ট আলং হদাক কাংসায় বাংফু বাংফি ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস চেপা হেমফু পনপো লাসি লাবাংস চাইল্ড ম্যারেজ আপু থাকে লাবাংস ম্যারেজ অফিসার মাতেলা কাংসায় বাংফু লা ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস লাতুমভান ইন্ডিয়া লং স্টেট দো আন আ গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আতুম লাবাংস আ পাওয়ার কিপিডু লাসো আ কোর্ট আফান মাতে লাবাংস ম্যারেজ অফিসার মাতে লাবাংস ম্যাজিস্ট্রেট আফান ইসি আ পাওয়ার দু কাংসায় পাওয়ার মাতে এনে ফাইনাল লাসো জাজমেন্ট গিপি কি মিশন কি ক্লেম জিফান লাবাংস আ পাওয়ার গিপি দু লাসি হলাসো পাওয়ার আতেং

0: সি হলা ম্যাজিস্ট্রেট বাংকে পাওয়ার বাং চিহার জাক পনপু লাসি লাসো সুমারাতুম জং সি চি এন চিদু দেলো আর্টা বিপেন বোতে মানে সাপোজ কমপ্লেন দাম দেল আকে আস দোকক লাসন আকে আস দোকক ফি লাসন ইং সাইপো লাসো কাং সাইলং কোশন সি লাসো সুমার ফান আ ফিউচার কমিশন জিয়া ফান বাং লাবাং সো কোর্ট পেন অর্ডার পিপন পো জং সি ইসিয়ালাম লাঙ্গাম থু নাং কাং সাইব মহু জং সি হিন হিন আপিয়া পোতুম কেচক চে থেতান পোতে লাকে মোপেন নিলি আর পানিশমেন্ট নিলি ফান পন্ডিক এলো লাসি আলাং লিতুম নিংকান হিনি ফাটেক দাম নিং লাপেন ফাইন সিতামি আলাং লিতুম লাগে সি আন টু নাং জি লাপেন জং সি আকেলে কেচক চে থেপিক পোতে লাসন নি আর ডাইট সিতামি টু নাং জি লাসন দু লাপেন জং সি আকো ইসিবাং জংদামে জং সি আ সোমার টুম সি আনিং গেছে হ্যাং আনিং গেছে হ্যাং বি নংলো আ সোমার টুম হান সি খামখে টাউন ইডালো চে এন চি দো বর ইডালো পোতে লাবাংকে আপকু ডিস্ট্রিক্ট কোর্ট পেন লাবাংসো ইসি ম্যাজিস্ট্রেট বাংসি মেসেন লাবাংসো ল্যাংপন পো ওসন সে লাসো সোমার তুমফান সাপোজ আর লসো সো বাংকে নিংকান ক্রেট রক্সি লাঙ্গামা পিনসো সো বাংকে নিংকান ক্রেট সিরকে লসন সে তামে পু ইসি আর্টা দলো পোতে জংসি আনিং গাছে হ্যাং বেকলো উনসেন এলো পোতে লা আ সোমার তুম বাং বাংসি গেলটি বাং চেপলি না পো মানে নীলি তুম চকচে দেল পু চি কুবির সি কোর্ট পেন লাং থুপ জং সি লা তুম ফান কুপুলাং আনিং আছে হাংলো থাং আপিয়া পু তুমকে থাং আর দুগা বেলো আর থাং আর দায়া বেলো পোতে লা তুম ফান ইসি পি পো মেচুরিটি আপর পি পো তুম ফান
1: ও
0: সাপোজ কোর্ট পেন মেসেন অ্যাসোসিয়েশন পি পো মেসেন আলাম লা তুম ফান ফার ইং সাই সি নানে নিংকান হিনি কে থমপিলুতে আলাং নিতুম বাংকে মিচুর ডেট পুমাতি দি হলা সো আওয়ার সাই বাংলা কোর্ট পেন ম্যাজিস্ট্রেট বাংসি আমেনা আপাওয়ার আটেং পেন এক্সারসাইজ সি আলাং লিতুম ভান কাস্টডি হি হি আপি আপু তুম হান কাস্টডি সি তামে পাবি পাবি রেপ মাতে ইসি মেসেন সলিউশন কোর্ট পেন আতুম ভান কাংসাই আ ফিউচার হেনু নে দে দিয়া ভান লাপাং সো কাংসাই বাংকে পিপো আলাং লিতুম ভান
1: ও চরুল কে পথত নাংলি ফান তাংতে কে নাংলি থান পাচিনি পনল আনিং গা ছ্যাং বেঞ্জং সি চে এন চেদো দেলো প্লান্তে আলাং তুম ফান আর টা কাপা প্লেং জি ফান কে নিকান হিনি থম সামে কাপা চাকাক ডাক পো লাপসন তা ক্লেম লাসি মো আর টা নাং প্লেং লো প্লান্তে লাতুম চে এন চেদো থু আওয়ার সাইজ তামে লং পন থু জিম
0: ও জং সি আলাং লিতুম মো মেচুর মতে পিনান সোমে কি দো পিসো সোমে কি এন আপর নাংলি আলাং লিতুম থাং কাছে তেনে আবে কাছে তি আবে কাছে কাকে আবে আসন আবে পোতে মো মেচুরিটি ডেট আফি লাবাংস আফি কে আলাং লি তুম চি এন চি দু সিতা মে লাবাংকে থাং আলাম আবে লাবাং
1: ও তাংতে পুথ নাংলি ফান আর্জু পন্থুলাং নীলি কার্জু আবাদ পালে চেট লাসনাং নাকপ বনসামে আলাম কে আহকলো জং সি আর্টা গাবে ওসমারা তুম চেপা চর দেয়াতলো আলাং তুম ওসমার সামে চোপা থে দেয়াতলো লাপেন কে কোর্ট আরন কাং সাই পেন আলাং তুম হান পাচে কাক ডাকলো প্লন্তে হালা বাংসো ওসো বাংকে কুমাসে আদাই কে এন পক হেলা বাংসো পথাক নাং লিথান বা ক্লার পঞ্জিম
0: লাসো জং সি আর্টা কে জুম হেক পেন পাংরি পাং ডন দেলো পাংরি পাং ডন দে রফি লাসো সোমার তুম আর্টা জুম হেক পেন ওসো চোপা থে দেলো পুতে মো পেন ইলি থান সন রুই ফুলেম দে পো জং সি রং রু বা লং জং সি দীপ জয় পোতে লা বাংকে চিনি ইন্দে দেলো জং সি কমপ্লেন বি দেলো নানে থানা কমপ্লেন বিদেলো মতে জুভেনাইল আকোর্ট লং জং সি কমপ্লেন বিদেলো মতে ম্যাজিস্ট্রেট লং ডিস্ট্রিক্ট কাউন্সিল কোর্ট লং জং সি মাদু সি আমি কমপ্লেন বিদেলো পোতে লাবাংস আকেস আবাংকে আর ডি পিপন সি ডেং পনপো লাসি লাবাংস ইং সাই বমাহুত লাবাংস আকেস আবাং ইং সাই পন বমাহুত লালাং লিতুম ভান জং সি আকেস দুকক পোতে লাবাংকে মোপেনিলি থান পাচিনি পনল তুমকে ইসি ওসমার কোর্ট দো জুভেনাইল কোর্ট পু নন দাই লিতুম কার্বিয়াং লং দা ডিফু সি তামে দা রং খেলান লং সি দো লসি লাদাখ বাঙ্গে লাসি মো পেন নিলি থান পন পাকলার পন থলো ডাকে কাং সাইয়ে বাঙ্গে পেনে জল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সি দোপো লাপেন মেরিটস অফিসার তুম ডাক দোপো চেরাপ সি তুম তুম লাসি লাসো ইং সাই বোম হুট পেন জং সি হিন হিন আপিয়া পো তুম জং সি কে চক চে থে তাং পোতে লাগে মো পেন নিলি থান বাকলার পন মতে আদায় রেং সিতামে নিংকান হিনি জেল দাম নাংজি লাপেন লাগে সি ফাইন সিতামে তু নাংজি লাপেন কোর্ট

0: problem party atum jong si aku pene pena case pidal polote suppose arloso anat ahin ben suppose case pidal pote mo trial dam of inside there phi mo adjustment pidal phi jong si pinso a party adai kidu adu kidu protela banke athemne hola asopo banke artajum hek langke maintenance gangton ben pi unit ji asi court pen isi adjustment bipunun isi pathik ponut angton ben maintenance abanke pinso nata tumbanke labanke so supi fund maintenance ki pia fund ke court pen labanke final adjustment bipunun laso maintenance bipun ke laso supi কিচুগি জুন পেন চেংলক আপে রি পেন চেংলক কাচারলি পেন চেংলক কিদুগে থাক পেন চেংলক মেসেন কাস্টডি সি ডিমান্ড বলতে লাতামে পিনাং পো পেনসো নাদা হে না তুমবাংসি
1: ও
0: লাপেন লাসো সুপি পান মেইনটেনেন্স কি পিনিং কে আকো লাসো সুপি আবাং পিনান দু থু থে টিক টাক আন কে লাবাং সো মেইনটেনেন্স বাং কে পিনাং পো লাপেন হোলা আসো আসো ফান সে তামে লা কোসন সিলাসো সোফান কি মেসেন ফান কি থেকে পাডিং খেলানায় মে মেসেন কাস্টডি কে কোড়া তুম জাসমেন পিউন আংতন বেনসিতামে পিনসো পার্টিসি আংতন বেনসিতামে পিনাং পপুলা পাংসো ফাইনাল জাসমেন পিউন
1: তাংতে খাই ইলিতুম পেনাং আনকে চাল মেরিজ আপথাক চেথান পনলংল পাসে নন ইলিতুম হাওয়ার মতে ইলিতুম কার্বিয়াং লং আপথাক আলাম সামে চেথান পনসি না ইলিতুম কার্বিয়াং লং লং চাল মেরিজ কো আন থেক পনলং ল খাই লামাংস আপথাক নাং লিথান বাচিনি পনজি মা
0: এনে কে চাইল মেরিজ আপুথাক বাঙ্গে নিলি আসেন্সাস তা এন বাং দো তাহাই মানে সিতামে লাপু বাঙ্গে চিনি ওয়েদল সিতামে নিলি জুং জুং নিলি রং পেন্সি নিলি নিলি হাওয়ার পেন্সি নিলি লাংদাম দেটপু নিলি কার্বিয়াং লং আতকানু বাঙ্গা নিলি লাংদামনে দিল সিতামে নিলি হাওয়ার পে নিলি জং পন পো নিলি হাওয়ার মাতে নিলি রং আলং বাঙ্গে চাইল মেরিজ বাঙ্গে 80% কে চাইল মেরিজ সিডো কল আসি লা নীলি রং পেন নীলি জংডামাতেং পেন কে লা 80% নাসন আন বাঙ্কে চাইল মেরিজ বাঙ্কে নাংডো বম লাসি আত্মক আনু কার্বিয়াং লং আত্মক আনু রং রূপ জং সি লাংডামলো পলতে ইলিতুম কার্বি আখায় তুম বাঙ্কে জেসে মেট পেট কে নন কে কিফা ফিহুব আতুম সি কি অং বিনা পলাসি নীলি কি জংডাম কাং তুং বাঙ্কে লাসি কার্বিয়াং লং জং সি ইলিতুম কার্বি আখাই লং লাংগামলো পোতে 70-80% কে চাইল মেরিট সিডু নীলি নানে টাউন লং ফান নীলি জংডাম দে সিদামে আত্মকানু আরং আহাওয়ার আলং ফানসি নীলি জংডাম
1: চোরপার লাই নালি ধানবাকলার পনপন তাই হাই বুথলি ফান আর্জু পন্থুলং ইলিতুম আরন মাতে ইলিতুম কার্বি লং পেনাং আর্জু দুন লং বিহেক থিহেক পেন হনজেঙ্গে কক পন হনজেঙ্গে কক দুন লাপসন আর্জু দুন লং বম তাংতে লাবাংসো হনজেঙ্গে কক কে চাইল মেরেজ লং তং কে দৌ পমা আখাই লাবাংকে
0: লাসি লা হনজেং কে কক বাংকে কার্বি আর তুমলং বাংকে নীলি কার্জুদুন লং লাপেন ইলিতুম কার্জুন লং হাকু পেন ইলিতুম আফুসার ফিসার আর নি আভুর পেন্সি লা বাংসো হনজেং কে কক বাংকে নাঙ্গাচিমান মাতে নাঙ্গে ক্লান লাসি লা বাংসো হনজেং কে কক বাংকে লা বাংকে চাইল মেরি চালং বাংকে লা বাংকে দাম দে পু নীলি জং পন উন আঠে মানে হনজেং কে কক চটকে লা বাংকে চাইল মেরি চালং দাম দে আর তা কি জুম হেক আসোমার কাছি এন চিদো পাংরি পাংডন লং বাংকে লা বাংকে দাম দে আঠে মানে হনজেং কে কক পু নীলি কাছি নি দাম বাংকে জং সি নাংলি সো পে নীলি সো আর তা চে তন্রাপ পুলোতে ইলিতুম জিরপো মেসেন পুলোতে ইলিতুম মো

0: ไปดูปุเตและเป็นอันปาร์ตาอาดามาซาร์มาหังเกเทกไม่มีติงอลามกับปัจจุทางเจียวเวอร์ไซต์ตัดดูมา
1: อืมดู
0: บ้าอันเดล่ะเคมีปิกอลามเจียร์เลยเหร
1: อนางลิตุนยองสิลกัดดูกับเวลามเทอังตอนลามชินิจิลิปุตังเตออลินเดียริดูดิคุชเชชันาลองนางทำริตามี
2: กันนางสดเก็บปัจจุบันลามเจียร์อาร์จูอิกทานางลิตุมจองสีกัจจุนิงรีอาลุนจิรอาร์จูอิงตุงพุลุติอาลอมบิลมาจายเมกาลองเลวาเจ็บนางลุอีกนอนวาเจ็บอันนัมเบอร์เค 9476880085วาเจ็บอาลองเกตอกนางจีเคลาปูเฮโลจายเมกาเมนอาลอมบิลมกุมัตซิกิลุนมาลุนซิปีลุนซิปัวเมนอาลุนอาลัมทีอาซับสุตอกนางจีকার্যুকাং তুঙা তুমি দোয়া দিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাং তুঙা তুম আমেন আলম বিলমা যা মেকে ইরুই অলং বতাই হিনিসি রৎপার্জু চত লাকে ভম কুরু আর্নি আদব পরফাইনার ক্যাবরা মিনি থং ক্যাব লাপেন আজু পরফাইসার ক্যাবরা মিনি থং ক্যাব আ পরপেন কেনাং সৎকে পাচি নিয়ে লাম জিরকে লাপানে চটল লাকে আকাশবাণী দীপু তাংতে নন স্টুডিও ঘড়ি পর ফাইনার ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফ প্লেংলোতে দিল্লি পেন কে পাচেতাক হিন্দি আলাম পেন সমাচার সন্ধ্যা আদুন্থু পর ফাইসার ক্যাব প্লেংলোতে দিল্লি পেন কে পাচেতাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর্জুগ্লম্পা।

0: Ah, da.
1: নাহলে তুমি যাই মেকার জিলং বমলাকে আকাশবাণী দীপুবেন যাই মেকে বাচ্চে থাকবেন বমলাকে এফ এম বেন এলং পেন মেগা হার্স ফারুই সিরা তকবর রাজর ক্যাপ লাপানান পাটালা বাংশ যাই মেক নাগলি তুম রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ এলং পেন তা আর জিলং ইচে কেনাং সৎকে পাচ্ছি নিয়েলাম জের আর জুই থা ইফু কেসু বুঝি চিনি লোতে পেদের ডে পেন পেন ডক্টর আলং চেপাকলাং দাম সেরাক নাঞ্জে আর হেমালা বাংশু আফু কিসু কে মেলেরিয়া কিসু মান দে তা ঠেক ডক্টর আতুমকে থান আতেং পেন ভি আসাদলাং ক্লেম নাঞ্জে আজও মেকে জাং আহুতা চিতিম আলান চিহিং নাঞ্জে হেমকম হেমরাই আলং বাপ বি পংরাম লং লদে নাঞ্জে জং সে আকাং রামদু পুলুতে পাংথাই পে মে নাঞ্জে লাংবং লাংপ্লেট আন্তা পাবেদেত নাঞ্জে জং সি দু পুলুতে লাসো আদিম আলং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদুক রেক কালিতে তাই নাংছে কিথু কাংচি অহরমু আন্তা হেমকম হেমরে আলং ওয়াঠাপ থে দেড়া এলং আদিম হিলিক হুট পেন হা দাকসি ওয়াডাম চত নাংছে ল্যাংকে পালি ইয়া পাইপ টেপ লাপেন ল্যাংকে পাং পেন ইয়াতে বুক জংসি কোনানে আকে বাক দু পুলুতে মাঠিন পে মিনাংছে নিংচিবি ইথা আর্নি কাংসামা পড়োতে হেম আর রুপেন চিতিম কিপলুং আসাই ক্লেম নাংছে লহাই আসাইকে হিজুং আমি হি

লাপরা পড়াংলে তো পিনিলাম যে রং দেঙে লংপেন রোদ সেপ্তিয়ে পুথাক লামজির আর্জুক লং থাকলো লাবাংস লামজির কে তগবাং লিসন হানসে লাপেন কাপড় হিয়াবাং হেলবেলিন তিমুপি নাংলে তুম জাইমে কার্জু লং বমলাকে আকাশবাণী দীপু পেন রেডিও কার্জু গাছিং হনারাত তাংতে নন স্টুডিও ঘুরি পরফাইসের ক্যাবরা মেনি থং ক্যাবরাই সিপ্লেং ইকটাংলো লাসে আদুন্থুয়া জয় মেকাং কুঙ্গলং পেন কার্বি লামার জানালুন আর যুগ সেনা পিনি কার্বি লামার জানালুন কেরটকে পার জুং দেঙ্গালং পেন কে চেং সিয়ালুন আর যুগ সেনা এ কন্তে মুং পেন কেলুন হাওয়ার লামার জানালং পেন আলুন লামথে সেংবি কেপাং চাম আহকপেট নিংগাছি দক চে হ্যাঙালংকে কেপাং চাম আসন বেন আন্তা থেকলং নিংকে দকা বাঙা ফানজংসি আর রাজ্যে থেকলংলি আসে আর জুরংলি পুলুতে দো থেকথে সাং থেকথে লাপুসন্তা চেতং ততাংতে আর যুগ সিনাং সেংবি কেপাং চামপু লাবাংস আলুন এখন তিমুং পেন কিলুন লামার জানামেন লাকে হাওয়ার

কাছে টংলং জিয়া ফানসি চং হং দিং সিদল জংসি কে বাং জিয়া বিয়টা কে লংলো পোলোতে তোবার জি চুলাং দিংপ ততাংতে আর জুগসে নাং রং নম্বর পুলা বাংসো লামার জানালুন।

tangte jai mekalong ki jutsi alon ar jek sena jiten terang la pen mirmili rong pipi atom pen kilun alun alam the ki do ke dam jiretu pula bangsol la bangsolun la ki lekha lamar jena long pen kaching hona banga phan ki kai ke ta bang ka prekatum chongthui chobe dunapu ka phiridu la si hiti borwa le dam sita চিরে তু পুষি চিথানদুঞ্জি ততাংতে আর্যুক সিনাং লবংসলন।

Lapona ponaglito, karbila marjanalun, kerotke parjong dengalong pen, asonsonalun, arjuglong tanglo. Laki akaswani dipu. Tangte non studio guri, porpai kepling ektanglo, lasipini ke aporta chok ektanglo apotsi, akaswani dipu pen ke pachetakpon ke du anaja mekan kung sitami, lapo ansi, kerot kang toniklo. Pinable puthot adap, পরফাই ফর মিনিট ফকেম আপর পেন চিতং থু ইকল নাং পিনি নেলি জয় মেক পচে তাকপন আবাং বিরেন তংবি লাপেন পিনিং বে কন্ট্রোল রুম আলং সাইয়ার পুকে দেংপন ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রশান্ত রংহাং

লাপনাপনাগলি তো কার বিলামার জানালুন কেরটকে পারজং দেঙালং পেন আচনচন আলুন আর যুগলং তাংল লাকে আকাশবাণী দীপু তাংতে নন স্টুডিও ঘড়ি পরফাই ক্যাপ্লেং একটাংল লাসিপিনিকে আপর চক একটাংল অপছে আকাশবাণী দীপু পেন কে পাচে তাকপন কে দু আহনাচয় মেকাং কুংসে তামে লাপো আনসি কেরটকাং তনেকল পিনাবলে পুথর আদাব পরফাই ফরা মিনিট ভকেম আপর পেন চিতংথু এগলো না পিনি নেলি যায় মেক পাচে তাকপন আবাং বীরেন তকবি লাপেন পিনিং বে কন্ট্রোল রুম আলং সাই